চব্বিশে আষাঢ় 1948 শকাব্দ, ত্রিশে আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 15ই জুলাই 2026 খ্রিস্টাব্দ শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টসে এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন মহাবীরের রচনা থেকে পাঠ।
1: আত্মদর্শনই জগতের দুঃখ দৈন্য থেকে মুক্তি লাভের উপায়। মোক্ষ লাভই জৈন ধর্মের প্রধান লক্ষ্য। অতীতের ভুলভ্রান্তি আর ক্ষয়ক্ষতির কথা ভুলতে হবে। নিজেকে পাপাচারী বলে ধিক্কার দিয়েও কোনো লাভ নেই। নিজেকে নতুনভাবে গড়তে হবে, আর তার জন্য চাই কৃচ্ছ্রতা ও সংযম। তার ফলে অতীত কর্মের জন্য আসবে অনুশোচনা। এইভাবে মানুষ ধীরে ধীরে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে হবে মুমুক্ষু এবং পরিশেষে মোক্ষ লাভ করে সফল হবে তাদের মানব জীবন ধারণের উদ্দেশ্য। নিজেকে সংসারের দুঃখ জ্বালা থেকে মুক্তি লাভ করে ক্ষান্ত হলেই চলবে না, সমগ্র মানব সমাজকেও ডেকে নিতে হবে শ্রেয়র পথে। পথভ্রষ্ট মানুষের অন্তরকে উদ্বুদ্ধ করতে হবে। শুধু পুরুষ জাতির কথা চিন্তা করলেই চলবে না, স্ত্রী জাতির ধর্মোন্নতি সাধনেও সচেষ্ট হতে হবে। গৃহস্থাশ্রমেও মানুষকে সত্য ও অহিংসার পথে ধর্মীয় জীবনযাপন করতে যত্নবান হতে হবে। সমাজের সকল ক্ষেত্রে উন্নতি বিধান করা চাই। মানুষ ধর্মাচরণের দ্বারা তার কর্মফলকে কল্যাণের পথে নিয়ন্ত্রিত করতে পারে। আমি অদৃশ্যবাদী নই, আমি পুরুষকারের পক্ষপাতী। মানব জাতির কল্যাণের জন্য তিল তিল দুঃখ বরণ করে হাজার হাজার আত্ম ও মুমুক্ষু প্রাণে নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার কর। মোক্ষলাভে প্রত্যেক মানুষের জন্মগত অধিকার আছে, এর জন্য দরকার জাগতিক ভোগ সুখ বর্জন। এর স্থলে মুমুক্ষু হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হবে ত্যাগ ও অহিংসার মন্ত্র। সাধনার দ্বারা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই মোক্ষলাভের অধিকারী হতে পারে। ধর্ম হচ্ছে শাশ্বত সত্য। ধর্ম ত্যাগ অহিংসা আর প্রেমের। সকল মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ হোক, তারা উপলব্ধি করুক মানবাত্মার অমৃতস্বরূপ সংসারের দুঃখ দৈন্য আর পরিতাপ থেকে মুক্ত হয়ে তারা এই আনন্দের অধিকারী হোক। এই আনন্দই মোক্ষ, এই আনন্দের মাঝেই মনুষ্য জীবনের পরম পরিতৃপ্তি।

গান শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

ধান চাষে শ্রী প্রযুক্তি এক আধুনিক অত্যন্ত কার্যকর পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে ধান চাষে যে পরিমাণ জল দরকার তার মাত্র অর্ধেক পরিমাণ ব্যবহার করে 20-25% অধিক ফসল এবং প্রচুর পরিমাণে খড় উৎপাদন করা সম্ভব। এই পদ্ধতিতে রাসায়নিক সারের প্রয়োজন কম এবং জৈবিক সার অধিক ব্যবহার করার ফলে মাটির গুণমান বৃদ্ধি হয়, এছাড়া প্রতিটি বীজের ওজন বৃদ্ধি হয়। শ্রী পদ্ধতিতে 1 বিঘা জমির জন্য মাত্র 700 গ্রাম থেকে 1 কেজি বীজ দরকার হয়। 20 বর্গমিটার বীজতলায় প্রথমে 1 ইঞ্চি পচন সার, তারপর 1.5 ইঞ্চি বালি, এরপর আবার 1 ইঞ্চি পচন সার এবং এরপর 2.5 ইঞ্চি বালি দিয়ে ভালো করে মেশাতে হবে এবং অঙ্কুরিত বীজ খুব পাতলা করে ছিটিয়ে দিয়ে আবার ধানের খড় দিয়ে ঢেকে দিতে হবে। শ্রী পদ্ধতির আরেকটি বিশেষত্ব হচ্ছে খুব কম বয়সের চারা রোপণ। মাত্র 8-12 দিনের চারা রোপণ করা হয়। এতদ অঞ্চলের কৃষক ভাইদের কাছে এই পদ্ধতি একটু অন্যরকম মনে হলেও আখেরে ফলন অত্যন্ত ভালো হওয়ায় কৃষক ভাইদের কাছে খুশির বার্তা নিয়ে আসে। যেহেতু চারা খুব দুর্বল থাকে তাই খুব সাবধানে তুলে নিয়ে 1/2 ঘন্টার মধ্যেই মূল জমিতে রোপণ করতে হয়। সেই জন্য বীজতলা মূল জমির মধ্যে অথবা একেবারে লাগোয়া জমিতে তৈরি করতে হয়। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত হওয়ার ফলে কৃষক ভাইদের জল ব্যবহারে আরও সতর্ক হতে হবে। এই পরিস্থিতিতে শ্রী পদ্ধতি অত্যন্ত কার্যকর। এই পদ্ধতির আরেকটি বিশেষত্ব হচ্ছে যে মূল জমিতে সবসময় ছিপছিপে জল রাখতে হয়। প্রচলিত পদ্ধতির মতো জল ধরে রাখতে হয় না, বরং জল ছেড়ে দেবার উপায় করা প্রয়োজন। আবার কয়েকদিনের অনাবৃষ্টির ফলে মাটিতে যেই মিহি ফাটল দেখা দেবে তখনই জলসেচ করতে হবে, যাতে মাটি আবার ভিজে স্যাঁতস্যাঁতে।

হয়ে পড়ে। চারা রোপণের দূরত্ব 25 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার, এবং এই আবশ্যিক দূরত্ব বজায় রাখার ফলে মাঠে আগাছা জন্মাতে পারে, যা উইডারের সাহায্যে মাটিতে মিশিয়ে দিলে আগাছা মরার পাশাপাশি মাটিতে সবুজ সার যোগ হয়। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা সহ ভারতের অনেক রাজ্যেই শ্রী প্রযুক্তি এক জনপ্রিয় ধান চাষের পদ্ধতি।

0: স্মৃতি খামারে শুনলেন আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: কবিতার অনুষ্ঠানে আজকের শিল্পী রঞ্জিত পুরকায়স্থ।

লোকগীতি শুনলেন রঞ্জিত পুরকায়স্থের পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবারও লোকগীতি শুনতে পাবেন আজ দুপুর 1:40। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী তনুশ্রী বসু সরকার সকাল 7:40 ও দুপুর 1:15। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। আধুনিক গান শুনবেন সকাল 8:40 শক্তি ঠাকুরের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন পার্থ বসুর সেতার বাদন এবং রাত 10:00 শুনবেন তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11:00 শুনবেন গজল নীনা রাজেন্দ্র মেহতা ও কেএল সাইগলের কণ্ঠে। বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসী রহমানের কণ্ঠে। বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। দুপুর 2:00 জয়ন্তী ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন ভজন। নজরুল গীতি শুনবেন দুপুর 2:30 জয়শ্রী বর্ধনের পরিবেশনায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মৃগাঙ্ক দাসের গিটার বাদন শুনবেন দুপুর 2:45 ও রাত 8:30 শুনবেন ইকবাল হোসেন খার সারেঙ্গি বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা শুনে 6:45। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস এ নিয়ে বলবেন নির্মল সরকার। রাত 8:15

রথযাত্রা উপলক্ষে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে পুরীর শ্রীজগন্নাথ দেবের প্রাক উন্মোচন অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15 মিনিটে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

সালে তিনি সূর্যানন্দ মধুর সাধুর কাছ থেকে তন্ত্রমতে দীক্ষা নেন। দুবছর পরে তিনি সূর্যানন্দ সাধুর কাছে সন্ন্যাস গ্রহণ করে পরমানন্দ সরস্বতী নাম ধারণ করেন। তিরিশের দশকে শ্রীহট্টের উদীয়মান কবিদের অগ্রগণ্য মৃণালকান্তি রবীন্দ্রোত্তর যুগের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রস, তত্ত্ব, জ্ঞানের ত্রিবেণী সঙ্গম হয়েছিল তার কাব্যে। জীবনমুখী কাব্যকে তিনি করেছিলেন শিল্পময়। সন্ন্যাসী হয়েও সমাজবিমুখ ছিলেন না। কবি মৃণালকান্তি ছিলেন প্রচার বিমুখ, কিন্তু তার রচিত কাব্য সমকালীন কবি সাহিত্যিক মহলে সাগ্রহে সমাদৃত হত। তার রচনা পরিমাণে কম হলেও অনেক বেশি সমাদৃত। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ভাষায় কবি পরমানন্দের এক একটি কবিতা এক একটি হীরের টুকরো, কালের ভঙ্গুর কাঁচ কেটে কেটে দিচ্ছে। সেই আঘাতেই কত দ্যুতি, কত স্নেহ, কত আত্মীয়তা, মনে হয়েছে যেন জপজ্জ্বল মন্ত্রের ঝংকার, গভীর কোন উপলব্ধির উচ্চারণ। তার আসন পীঠ গহন নির্জন অন্তর্লোকে, এক মহান কল্পবৃক্ষের নিচে, আর এই কবিতাগুলি সেই কল্পবৃক্ষের ফুল ও ফল। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: গানখানি শুনলেন শুভমিতার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন চৈতন্যচরণ বড়ালের লেখা কাঠের বাক্স গল্পের আজকের অংশ।
1: বহুক্ষণ পরে বিদায়ের পূর্বে বরকন্যাকে লইয়া বাটির মহিলাবৃন্দ তাহার কক্ষতারে আসিয়া তাহাকে ডাকিয়া বলিল, কন্যা জামাতা বিদায় লইতেছে, তাহাদের আশীর্বাদ কর। সে তাড়াতাড়ি উঠিয়া পড়িল, দেখিল তাহার আদরিণী কন্যা লাল বস্ত্রে সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার লাল কচি মুখখানি আরও লাল করিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। তাহার পার্শ্বে এক নবীন যুবক তাহার হাত ধরিয়া রহিয়াছে। কন্যা জামাতা তাহাকে প্রণাম করিতে উদ্যত হইলে সে উভয় হস্তে তাহাদের বাধা দিল। টানিয়া তুলিয়া উত্তেজিত স্বরে বলিল, দাঁড়াও দাঁড়াও, আগে আমায় নয়, এসো আমার সঙ্গে। সে জোর করিয়া তাহাদের টানিতে টানিতে প্রাঙ্গণ পার হইয়া একেবারে দাদার কক্ষদ্বারে দাঁড়াইয়া ডাকিল, দাদা। চুম্বক যেন রৌহকে আকর্ষণ করিল, এক লম্ফে কালীচরণ কক্ষের বাহিরে আসিল। নারায়ণের আর কিছু বলিতে হইল না, সম্মুখে নবদম্পতিকে দেখিয়াই কালীচরণ তাহাদের জড়াইয়া ধরিল। কথা বলিবার শক্তি যে তাহার যোগাইতে ছিল না, আশীর্বাদ বাণিজ্যে জিহ্বা পর্যন্ত আসিল না। দ্বার পার্শ্বে বড় বউকে দেখিয়াই নারায়ণ ভগ্নস্বরে বলিল, দুর্গা, তোর জেঠাইমাকে দেখতে পাচ্ছিস না? দুর্গা নত হইবার চেষ্টা করিতেই তাহার জেঠাইমা চিলের মতো ছোঁ মারিয়া নবদম্পতিকে কক্ষমধ্যে লইয়া গেল। তাহার নারীর হৃদয়ে আর সহ্য হইতেছিল না, উপস্থিত নরনারীর সম্মুখে খাড়া হইয়া দাঁড়াইবার শক্তিও যে তাহার ছিল না। শুভযাত্রার সময় উত্তীর্ণ হইয়া যায় বলিয়া পুরোহিত হাঁক দিতেই নবদম্পতি উঠিয়া দাঁড়াইল। তাহারা বাহিরে আসিবার পূর্বেই কালীচরণ তাড়াতাড়ি কক্ষ হইতে একটা কাঠের বাক্স টানিয়া আনিল ও ভৃত্য সদার মাথায় সেটা তুলিয়া দিয়ে বলিল, যা, এটা দুর্গার পালকিতে তুলে দিয়ে আয়।
0: শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের পর পঞ্চায়েতের সীমানাও পুনর্গঠন করা হয়েছে। এবার রাজস্ব সার্কেল পুনর্গঠনের উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্যের সব সার্কেলের সীমা একই বিধানসভা কেন্দ্রের আওতায় আনা হবে। রাজ্য নতুন করে 14টি রাজস্ব সার্কেল কার্যালয় স্থাপনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে যুবসংঘ ও সাময়িক প্রসঙ্গ। যুবসংঘ লিখেছে, বিধানসভা কেন্দ্রের মধ্যেই থাকবে রাজস্ব অঞ্চলের সীমানা। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, এক সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হবে, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার। ধলাই বড়খোলা সহ রাজ্যে নতুন 14টি রাজস্ব সার্কেল। নববার্তা প্রসঙ্গ, আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে ডিএ বৃদ্ধিতে মাসে বাড়তি ব্যয় 44,82,00,000 টাকা।

সদনে অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। স্পর্শকাতর ভোজশালায় মুসলিমদের নামাজ পড়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট, জানিয়েছে সাময়িক প্রসঙ্গ। নববার্তা প্রসঙ্গের শিরোনাম সংবেদনশীল বিষয়ে, ভোজশালা চত্বরে আপাতত নামাজ পাঠে না সুপ্রিম কোর্টের। তবে যুবসংঘের প্রতিবেদন, ভোজশালায় মুসলিমদের নামাজের অধিকার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। যুবসংঘের আরও কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ। সাইবার জালিয়াতির আতুর ঘর ইউপি, আর্থিক ক্ষতির নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। রাজ্যের বন্যা পরিস্থিতিকাল আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও কয়েকজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। উপজাতি স্বীকৃতি চেয়ে রাজ্যের ছয় জনগোষ্ঠী আন্দোলন চালিয়ে গেলে কি হবে, এখনও বিষয়টি রয়েছে সেই তলানিতেই। রাজ্যের মন্ত্রীগোষ্ঠীর রিপোর্ট আজ অবধি কেন্দ্রের কাছে পাঠানো হয়নি। মুখ্যমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এখন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিধানসভায় জানিয়েছেন সরকার। স্বাভাবিকভাবেই সরকারের জবাবে সন্তুষ্ট হয়নি বিরোধীরা, ফলে হুলস্থুল হয় বিধানসভায়। প্রতিবাদ করে শেষ পর্যন্ত ওয়াক আউট করে বিরোধী সদস্যরা। বিধানসভার সবাই বিরোধীদের প্রশ্ন, ছয় জনগোষ্ঠী উপজাতির স্বীকৃতি পাবে কি, হ্যাঁ বা না বলুন। খবর যুবসংঘ ও সাময়িক প্রসঙ্গের। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতার আরও দুটি খবর। মিজোরামে ভয়াবহ ভূমিধস, ভেসে গেল দুটি বাড়ি। বরাকের গ্যাস কোথায়? লক্ষ ৫৮,০০০ পিএনজি সংযোগ, হয়েছে মাত্র ৩,৮৮৮। নববার্তা প্রসঙ্গের খবর, বিদায় ফ্রান্সের বিশ্বকাপের ফাইনালে স্পেন। এবারে সম্পাদকীয় শিরোনাম। দৈনিক যুবসংঘ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে ফেরার বার্তা। সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম, ফুটবলেও ট্রাম্পের নির্লজ্জ দাদাগিরি। সবশেষে নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয়, সরকারি স্কুল বিকশিত হোক। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। নমস্কার।

0: দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 বাহান্ন সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি প্রকল্পে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতিমধ্যে ইরানের আইআরজিসি সামরিক গোষ্ঠী বাহরিনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও এদিন থেকে কার্যকর হবে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রফতানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের বাণিজ্য যাত্রার এক যুগান্তকারী মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে।
2: This is one of first FTA of its kind, which establishes future-oriented economic architecture between the two major economies of the world. This is also one of the most ambitious and aspirational FTAs of India, which we are operationalizing till date. Because of its wide sectoral coverage and deep reduction in both tariff and non-tariff barriers, while it also safeguards the India's sensitive sectors and areas like dairy, cereals, pulses, vegetables, gold and jewelry, smartphones, critical polymers, etc.
1: এই উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে এদিন বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দফতর এবং অন্যান্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। এখান থেকে এক এক্সপোর্ট কনসাইনমেন্ট ব্রিটেনের উদ্দেশ্যে পাঠিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। গত সপ্তাহে ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, আলোচনার বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষই উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি প্রকল্পে 125 দিনের কাজে 8,508 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের অংশ জুড়লে টাকার পরিমাণ 12,000 কোটি টাকা ছাড়াবে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নবান্নে এক পর্যালোচনা বৈঠকে বলেন, এর ফলে শ্রমিকদের

ন্যূনতম মজুরি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে 2,56,00,000 জব কার্ডও দেওয়া হয়েছে বলে তিনি জানান। রাজ্যে পূর্বতন সরকারের আমলে রেল, সড়ক, মহাসড়ক, মেট্রো সহ মোট 82,492 কোটি টাকা মূল্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত প্রকল্পের কাজ আটকে ছিল বলে শ্রী চৌহান অভিযোগ করেছেন। নতুন সরকারের শাসনে এই স্বল্প সময়ই পরিকাঠামোগত উন্নয়নে গতি সঞ্চার হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীদের দ্বাদশ বৈঠক আজ হায়দ্রাবাদে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থিতিশীল উন্নয়ন এই বিষয়গুলিকে সামনে রেখে দুদিনের এই বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকরা অংশ নেবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। স্পেন সফর শেষে গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। ইউরোপের দেশগুলির সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে তিনি একটি উচ্চ পর্যায়ের ভারতীয় বাণিজ্যিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং স্থিতিশীল উন্নয়ন। ভারতে বর্তমানে 7টি পরমাণু কেন্দ্রে 8.78 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন 24টি পারমাণবিক চুল্লি সক্রিয় রয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। 8,000 মেগাওয়াট সম্পন্ন আরও 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এই চুল্লিগুলি হল প্রেশারাইজড হেভি ওয়াটার রিয়্যাক্টর, বয়লিং ওয়াটার রিয়্যাক্টর ও লাইট ওয়াটার রিয়্যাক্টর। মেলবোর্নে গত সপ্তাহে ভারত অস্ট্রেলিয়া অসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সূত্রেই এই তথ্য উঠে এসেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারত অস্ট্রেলিয়া থেকে দীর্ঘকালীন ভিত্তিতে ইউরেনিয়াম আমদানি করতে পারবে, ফলে দেশের পরমাণু চুল্লিগুলিতে ইউরেনিয়ামের সরবরাহ সুনিশ্চিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের উপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলিতে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, আজ ইরানে জোরালো আঘাত হানতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতি রাতে এই আক্রমণের তেজ আরও বাড়বে। ইরান সমঝোতা বিষয়ে আলোচনায় না বসলে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলি ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরান মিথ্যা কথা বলে চলেছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরাইনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বাহরাইনের শেখ ইশা অস্ত্রাগারের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলী সালেম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একটি কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক পর্যালোচনা সভায় শ্রী সোনোয়াল প্রতিটি জাহাজের উপর নজরদারি চালানোর এবং ওই অঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রতিটি ভারতীয় নাবিকের জন্য বিশেষ যোগাযোগকারী আধিকারিক বা লিয়াজো অফিসার নিয়োগের নির্দেশ দেন। এছাড়া তিনি বন্দর, জাহাজ, জলপথ মন্ত্রককে বিদেশ, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, রাসায়নিক ও সার মন্ত্রক এবং ভারতীয় নৌবাহিনী, ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এবং ইরান ও ওমানে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে যৌথভাবে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন। মন্ত্রী ডিরেক্টরেট জেনারেল অব শিপিংকে একটি রিয়েল টাইম অপারেশনাল ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেন, যার মাধ্যমে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি ভারতীয় নাবিকের অবস্থান ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ এমটি আলবাহিয়া এবং এমটি মোম্বাসার উপর হামলার প্রেক্ষিতে এই সভার আয়োজন করা হয়। ওই দুটি জাহাজের মোট 46 জন নাবিক ও কর্মীর মধ্যে 30 জনই ছিলেন ভারতীয়। এমটি আলবাহিয়ার উপর হামলায় একজন ভারতীয় নাবিক নিহত ও আরেকজন আহত হন। মোম্বাসার ঘটনায় 9 জন ভারতীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন শ্রী সোনোয়াল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রতিনিধি কাজা কালাসের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, পশ্চিম এশিয়া এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অপর এক পোস্টে কাজা কালাস উল্লেখ করেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক বছর। আসামের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের 6 জেলার 37,000-এরও বেশি মানুষ এই প্রাকৃতিক দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শোণিতপুর জেলায় জলে ডুবে 1 জনের মৃত্যু হয়েছে এবছর বন্যায়। এই নিয়ে 4 জনের মৃত্যু হল আসামে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 22 মিনিটে পেনাল্টি থেকে মিকেল ওয়ারজাবাল ও 58 মিনিটে পেদ্রো পোরো গোল করেন। 2010 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ফাইনালে উঠল তারা। এদিকে আজ দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারের নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। ম্যাচের জয়ী দল রবিবার ফাইনালে স্পেনের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ থেকে কার্যকর হচ্ছে। ভারত মালদ্বীপ মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে পুনরায় অবরোধ শুরু করেছে। ইতোমধ্যে ইরানের IRGC সামরিক গোষ্ঠী বাহরেনে ব্যাপক হামলা চালিয়েছে। সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষার লক্ষ্যে একাধিক নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন, সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ইংল্যান্ড। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। আসাম সরকার গণপ্রশাসন ও জনসেবা প্রদান ব্যবস্থার উন্নয়নের জন্য 14টি নতুন চক্র আধিকারিকের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাছাড় জেলার বরখোলা ও ধলাই সহ মধ্য গুয়াহাটি, পাকা, বেদবাড়ি, চেঙ্গা, সৃজনগ্রাম, বীরসিং, জারুয়া, খোয়াং, জলেশ্বর, নাওবুইচা, ডিগবয়, মাকুম, রঙাপাড়া এবং বিহালিতে এই নতুন রাজস্ব চক্র গঠন করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় জানান যে বিধানসভার সঙ্গে রাজস্ব চক্রের সীমানা সংযুক্ত করা হবে। বর্তমানে চক্র আধিকারিকদের কাজের বোঝা লাঘব করা এবং অত্যাবশ্যকীয় রাজস্ব সেবাসমূহ জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান,
1: বহুকেইটা সমষ্টিত ৰেভিনিউ চাৰ্কল সমষ্টি ভিত্তিক হোৱা নাই আৰু আমাৰ বহুত ক্ষেত্ৰত দেখা যায় যে এটা সমষ্টিৰ ৰেভিনিউ চাৰ্কল বা ৰেভিনিউ ভিলেজ আন এটা সমষ্টিৰ লগত জড়িত হৈ আছে আৰু কৰবাত কৰবাত আন এটা জিলাৰ লগতো জড়িত হৈ আছে আৰু কিছুমান সমষ্টিত ৰাজহ চক্ৰ নাই, তাৰ পৰিপ্ৰেক্ষিততো ই কাষৰ সমষ্টিসমূহৰ লগত সংলগ্ন হৈ আছে। আজি আমি BTC-ৰ ক্ষেত্ৰত এক্সাৰচাইজটো কৰা নাছিলো কিন্তু আন 105টা সমষ্টিৰ ক্ষেত্ৰত আমি এক্সাৰচাইজ কৰিছিলো, সেইবাবে আজি আমি এটা প্ৰথম পৰ্যায়ত এটা এছেছমেণ্ট কৰি জিলা উপায়ুক্তসকলক মই দুদিনৰ ভিতৰত আমাক প্ৰস্তাৱ পঠাব কৈছো যে কোনো সমষ্টিৰ গাঁও যাতে MLA এরিয়ার বাহিরত না থাকে।
0: মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বর্তমানের কোন রাজস্ব চক্র প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকার সব জেলা আয়ুক্ত ও জেলা কৃষি আধিকারিকদের নিয়মিতভাবে সার বিক্রয় কেন্দ্রগুলি পরিদর্শন করে সারের যোগান, মজুত ও বিক্রয়ের ব্যবস্থাবলী পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছে এবং রাজ্যের কৃষকদের ইউরিয়া সহ ন্যানো ইউরিয়া সার কেনার জন্য ব্যবসায়ীরা উৎসাহ দেওয়ার পরিবর্তে চাপ সৃষ্টি করলে শাস্তির মুখে পড়তে হবে বলে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছেন। গতকাল বিধানসভায় কৃষিমন্ত্রী শ্রী হাজারিকা জানান যে একাংশ অসাধু সার ব্যবসায়ী ইউরিয়ার সঙ্গে অন্য সার ক্রয় করার জন্য কৃষকদের বাধ্য করেন। এ ধরনের বেআইনি কাজ করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কৃষিমন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন জেলায় 7,000-এরও বেশি খুচরো বিক্রয় কেন্দ্রের মাধ্যমে স্বচ্ছভাবে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে বলেও কৃষিমন্ত্রী শ্রী হাজারিকা জানান। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্গ ভাতা দিতে হলে মাসে আনুমানিক 49,82,00,000 টাকার প্রয়োজন হবে বলে রাজ্যের অর্থমন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া জানিয়েছেন। গতকাল বিধানসভায় বিধায়ক জাকির হোসেন সিকদারের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান যে বর্ধিত হারে 60% মহার্গ ভাতা চলতি বছরের জুন মাসের বেতন ও পেনশনের সঙ্গে দেওয়া হয়েছে। রাজ্যের কর্মচারীদের জন্য বর্ধিত হারে 60% মহার্গ ভাতা ঘোষণা করা রাজ্যগুলির মধ্যে আসাম অন্যতম বলেও অর্থমন্ত্রী জানান।

রাজ্যের শ্রম কল্যাণ বিভাগের সচিব নরসিং শম্ভুজি পাওয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রাজ্যের চা বাগানের শ্রমিক কর্মচারীদের কাজের সময়ের কিছু পরিবর্তন করা হয়েছে। সে অনুসারে চা বাগানে এখন থেকে সকাল ৬টা থেকে বেলা ২টো পর্যন্ত কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে চা বাগানগুলিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাজের সময় ধার্য করা হয়েছিল। গরমের প্রতি লক্ষ্য রেখে এবং চা শ্রমিকদের স্বাস্থ্যের স্বার্থে চা বাগানে কাজের সময় পরিবর্তন করা হয়েছে। হাইলাকান্দি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে পৌরসভা সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগামী ২১শে জুলাইয়ের মধ্যে তাদের ট্রেড লাইসেন্স নবীকরণ করতে এবং সব বকেয়া পরিশোধ করতে অনুরোধ করেছেন। বিজ্ঞপ্তিতে যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছেন তাদের অবিলম্বে জরুরি ভিত্তিতে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া আগামী ২২শে জুলাই থেকে একটি সরকারি পরিদর্শন কমিটি শহরজুড়ে অভিযান চালাবে। যদি কোনো প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে বা বকেয়া অর্থ পরিশোধ না করে ব্যবসা পরিচালনা করেন তবে ১৯৫৬ সালের পৌরসভা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পৌরসভাপতি জানিয়েছেন। শ্রীভূমি জেলার ৪টি বিধানসভা কেন্দ্রের বিদ্যালয়গুলিতে গতকাল থেকে সংগীত, নৃত্য, অঙ্কন, যোগা ইত্যাদি বিষয় নিয়ে গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। চলবে আগামী ৩১শে জুলাই পর্যন্ত। শ্রীভূমির জেলা আয়ুক্ত জানিয়েছেন যে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের নির্দেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন এবং ক্লাবের পরিচালনায় এই গ্রীষ্মকালীন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। হাইলাকান্দি জেলার আয়ুক্ত জয় বিকাশ গতকাল জেলা আয়ুক্ত সম্মেলন কক্ষে মিশন বাৎসল্য বাস্তবায়ন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন। বৈঠকে মিশন বাৎসল্যের বিভিন্ন উপাদানের অগ্রগতি পর্যালোচনা করে জেলা আয়ুক্ত শিশুদের যত্ন, সুরক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে প্রকল্পটির কার্যকর বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNewsSilchar মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।

0: এতক্ষণ রবীন্দ্রের সঙ্গীত শুনলেন তনুশ্রী বসু সরকারের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্র সঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15 আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়ে, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো।

আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। আধুনিক গান শুনবেন সকাল 8:40 শক্তি ঠাকুরের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন পার্থ বসুর সেতার বাদন এবং রাত 8:00 তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন গিরিজা দেবীর কণ্ঠে খেয়াল, বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 11:00 গজল শুনবেন নীনা রাজেন্দ্র মেহতা ও কেএল সাইগুলের কণ্ঠে, বেলা 11:30 শুনবেন আমার কথা, এতে নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী, এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন স্বপ্না চক্রবর্তী ও ফেরদৌসী রহমানের কণ্ঠে। বেলা 12:30 শুনবেন আধুনিক গানের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, দুপুর 2:00 জয়ন্তী ভট্টাচার্যের কণ্ঠে শুনবেন খেয়াল, শুনবেন ভজন, নজরুল গীতি শুনবেন দুপুর 2:30 জয়শ্রী বর্ধনের পরিবেশনায়, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে মৃগাঙ্ক দাসের গিটার বাদন শুনবেন দুপুর 2:45 ও রাত 8:30 শুনবেন ইকবাল হোসেন খাঁর সারেঙ্গি বাদন, বিকেল 5:05 শুনবেন মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য, রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে বলবেন নির্মল সরকার, রাত 8:15 পবিত্র রথযাত্রা উপলক্ষে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে পুরীর শ্রী জগন্নাথ দেবের প্রাক উন্মোচন অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে প্রভাতী সংবাদ, তারপরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।

0: আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এখন আধুনিক গান শুনবেন শক্তি ঠাকুরের কণ্ঠে।

শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন রাহি বদল গেই ছবি থেকে, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈতকণ্ঠে।

ধুনা ছবি থেকে গানখানি শুনলেন অভিজিৎ এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন জলপুরীর আগে সিতার বাদন, শিল্পী পার্থ বসু।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জনপুরীর আগে সিতার বাদন, বাজিয়েছেন পার্থ বসু, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেব গান্ধার রাগে খেয়াল, শিল্পী গিরিজা দেবী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেবকান্তের রাগে খেয়াল, গেয়েছেন গিরিজা দেবী। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বাংলা ছবির গান।
1: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অজানা অজানা।

0: ব্যাংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দোতারা ছবি থেকে, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

পরিবারের ছবি অযোগ্য। গেয়েছেন ইমন চক্রবর্তী এবং শিলাজিৎ মজুমদার।

যোদ্ধা ছবি থেকে গানখানি শুনলেন অরিজিৎ সিং এবং অন্বেষা দত্তগুপ্তর দ্বৈত কণ্ঠে। পরের ছবি খাদ গেয়েছেন অর্ণব দত্ত।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবি থেকে বাবুল সুপ্রিয় এবং পূর্ণিমার দ্বৈত কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কম সময় বেশি না, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন ও কণ্ঠী ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন ইন্সপেক্টর কিরণ ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন লাভারিস ছবি থেকে মান্নাদির কণ্ঠে। এবার এই গানটি শুনবেন পেহেলা নাশা ছবি থেকে সুনিধি চৌহানের কণ্ঠে।

0: এই গানটির সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন, আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী নেনা।

0: এতক্ষণ গজল শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী শিলচর।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

0: নিজের কথা বলবেন মহুয়া চৌধুরী।
1: আমার নাম শর্মিলা বিশ্বাস, আমি জন্ম এবং কর্মসূত্রে শিলচরেরই বাসিন্দা। আমার বাবা বরাক উপত্যকার সুনামধন্য জলতরঙ্গ বাদক অনিলবরণ বিশ্বাস, বাবা এসরাজও খুব ভালো বাজাতেন এবং সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন। আমার মা সুগৃহিণী, যাকে বলে হোম মেকার, পুরো পরিবারটাকে একটি সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন, আর তার নাম ভালোবাসা। আমার ছোটবেলাটা খুব আনন্দের ছিল। পাঁচ বোন, দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। ঠাম্মার খুবই প্রিয় নাতনি ছিলাম আমি। পিসিমণি, ছোটমণি, মাসিমণি সবার স্নেহধন্য ছিলাম। যার কথা না বললে আমার জীবনের সব কিছুই অসমাপ্ত থেকে যায়, তিনি হলেন আমার কাকু। এত নিঃস্বার্থ ভালোবাসা ওনার কাছ থেকে পেয়ে বড় হয়েছি, তা দু তিন লাইনে বলে বোঝাতে পারবো না। কাকুর কাছ থেকে শিখেছি কী করে অন্যকে আপন করা যায়, অন্যের ব্যথায় ব্যথিত হয়ে সাহায্যের হাত বাড়ানো যায়। জীবনের বড় অংশটাই আমার কাকুকে ঘিরে রয়েছে। মা বাবা ছাড়া অন্য কোনো মানুষ তাদের মতো করে ভালোবাসতে পারে, তা শিখেছি আমার কাকুর কাছ থেকে। আমার বাবা খুব দয়ালু ছিলেন, তাই ওনাকে নিজে কম খেয়ে অন্যকে খাওয়ানো বা অন্যকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে এগিয়ে যেতে দেখেছি। আমার মা ছিলেন খুব ধৈর্যশীলা। মার কাছ থেকে শিখেছি ধৈর্য ধরলে সব বাধা বিপদ উত্তীর্ণ করে কী করে সুন্দর সুষ্ঠ একটি জীবনযাপন করা যায়। এইসব মূল্যবোধ নিয়ে আমি শিক্ষকতাতে এসেছি। আমার 20 বছরের উপর শিক্ষকতা হয়ে গেছে। এই প্রফেশনে আসায় ইচ্ছে আমার ছোটবেলা থেকেই ছিল। বাচ্চাদের নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। এই শিক্ষক হিসাবে আমি বলছি সব ছাত্রগণকে, সবাই একটি সুস্থ সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসো। সবাই শিক্ষার সাথে সাথে সুস্থ সবল শরীর এবং সুস্থ চিন্তাধারা গড়ে তোলো, যার জন্য পড়াশোনার সাথে সাথে ব্যায়াম এবং ভালো পুস্তক পড়ার অভ্যেস করো। তোমরা আগামী দিনে সমাজের ধারক এবং বাহক, তাই ভারতীয় সংস্কৃতিকে না ভুলে সমাজকে সমৃদ্ধ করে তোলো, এই কামনা করি। আর আমি অবসর সময়ে গান করতে ভালোবাসি। আমার জীবনের যতটুকু সময় রয়েছে নিজের মূল্যবোধ নিয়ে চলতে চাই। ভবিষ্যতে অনাথ বাচ্চাদের এবং বৃদ্ধ মানুষদের পাশে দাঁড়াতে চাই। ঠাকুরের এবং গুরুজনদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সফল হব।
0: শুনলেন আমার কথা অনুষ্ঠান। এবারে শুনবেন লোকগীতি অনুষ্ঠান, পরিবেশনায় স্বপ্না চক্রবর্তী এবং ফেরদৌসী রহমান। প্রথমে স্বপ্না চক্রবর্তী।

এতক্ষণ গজল শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠ। মাফ করবেন, এতক্ষণ প্রথমে স্বপ্না চক্রবর্তী এবং পরে ফেরদৌসী রহমানের কণ্ঠে শুনলেন লোকগীতি, আকাশবাণী শিলচর।

0: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
1: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
2: এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে প্রথম গানটি শুনবেন প্রেম রতন ধন পায়ো ছবি থেকে, অন্বেষা বিনীত সিং এবং হর্ষদীপ কৌরের দ্বৈত কণ্ঠে

শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি শুনবেন পিয়ার তুনে কিয়া কিয়া ছবি থেকে, সনু নিগম এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ গানখানি শুনলেন কুছ দিল নে কাহা ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে। এবারের গানটি শুনবেন অনোখা আন্দাজ ছবি থেকে বিনোদ রাথোর এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হলো আমাদের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ফোন অনুষ্ঠান সুরের ভেলা। এতে শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গান। গান শুনতে ফোন করুন 2627798 এই নম্বরে। আবারও বলছি, গান শুনতে ফোন করুন 2627798 এই নম্বরে। আমার বন্ধুর ফোন এসে গেছে, তো চলে যাচ্ছি ফোনের দিকে। হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ, কৈলাস শহর থেকে বলছি।
0: অনেক অনেক ধন্যবাদ সুরের ভেলায় ফোন করার জন্য, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
1: আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি, আপনি আমাকে সুরের ভেলাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন।
0: ধন্যবাদ। আচ্ছা, তাহলে বলুন এবারে আপনি কেমন আছেন প্রথমে বলুন।
1: হ্যাঁ, ভালো আছি দিদি। তো আমাদের কৈলাস শহরে তো কিছুদিন আগে বন্যা হয়ে গেল।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
1: গতকালকেও বেশ বৃষ্টি হয়েছে, নদী আবার একদম পরিপূর্ণ হয়ে গেছে।
0: ওইটাই, এই বর্ষাকালে সেটাই একটা সমস্যা থেকে যায়। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদিও আমরা বারবার সেটা জানিয়ে দিচ্ছি, আমাদের ডাক্তারের দরবারে অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা নিয়মিত মানে আমাদের ফেসবুক পেজে খেয়াল রাখবেন, সেখানে আমাদের প্রচারিত হবে কখন কোন অনুষ্ঠান, সেটা জানানো হবে এবং কবে প্রচারিত হবে।

0: সেটাও আপনারা জানতে পারবেন।
1: একদম।
0: তো আজকে আপনি কি গান শুনতে চান বলুন।
1: তো প্রথম আজকে একটা বিশেষ দিন আমাদের আকাশবাণী নিয়মিত শ্রোতা প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়ের শুভ জন্মদিন।
0: আচ্ছা, খুব ভালো।
1: আকাশবাণীর মাধ্যমে উনাকে আমি শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা।
1: ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর যেন উনার জীবনে সুখ শান্তিতে ভরিয়ে।
0: খুব ভালো, খুব ভালো।
1: তো দিদি আজকে আমাকে শুনিয়ে দিন, বিখ্যাত একখানা অ্যালবাম রয়েছে মনে রেখো বাই লতা মঙ্গেশকর।
0: আচ্ছা।
1: এই অ্যালবাম খানা 1972 তে রিলিজ হয়েছিল আর গানটা হচ্ছে অন্তবিহীন কাটে না আর। এই গানটির রূপ দিয়েছেন সলিলদা আর সলিলদা সুর দিয়ে সাজিয়ে।
0: আচ্ছা।
1: আর এই গানটা আমি আজকে শুধু প্রেমজিৎ দাদাকেই ডেলিগেট করব, আপনাকে আর নেটওয়ার্কের সব বন্ধুদের
0: অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন, শুনুন আপনার পছন্দের গান সবাইকে নিয়ে। খুব ভালো থাকুন।
1: নমস্কার।
0: নমস্কার।

0: গানখানি আপনারা শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আবারও চলে যাই ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: সুরিভেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য।
1: সেম টু ইউ। অবশ্যই খুব ভালো লাগে।

0: আছে স্কুলের বেলায় ফোন পেয়ে, আর কিন্তু একটা পর্যায়ে খুব গরম পড়েছে চারিদিকে, ভীষণ রকম গরম, যার ফলে কি বলবো, ফোন করি আমরা, আমাদের একটা ভালো লাগে বলে অবশ্যই আমরা ফোন করি। তো অনেকটা কি হয়, ফোন যখন পেয়ে যাই তখন আমাদের গরম টরম আর কিছু
1: সেই একটা ভালো লাগা কাজ করে না, একদমই তাই।
0: তো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। হ্যাঁ, আমরা পথ খুঁজে পেয়েছি, আমাদের সুরের ভেলা দুটো প্রোগ্রাম আমাদের একেবারে কি বলবো, আরাধন নয়নের মনি, আরাধন আরাধনের মতো আমাদের এই দুটো অনুষ্ঠান। যাই হোক, আজকে একটা গান শুনতে চাই।
1: হ্যাঁ বলুন।
0: অনেকদিন বাদে এই গানটা শুনছি, অনেক আগে এটা বাজতো সুরের ভেলায়, মিতালি মুখোপাধ্যায়ের গলায় গানটা। সাজিয়ে বাগান বসে রইলাম, আসবে তুমি বলে বন্ধু, আসবে তুমি বলে আমার, হাজার টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে, এরকম গানটা।
1: আচ্ছা আচ্ছা।
0: আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই ধর্মনগর থেকে শুনবে, আর আমাদের প্রেমজিৎ বাবু, একটা কথা বলে রাখি, হয়তো বা জানি না সবাই বলবে কিনা, আজকে 15ই জুলাই, তো 15ই জুলাইতে আমাদের প্রেমজিৎ বাবু, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় এই ধরা ধামে এসেছিলেন। তো আর শুভ পূর্ণ জন্মদিনে,
1: আমাদের পূর্ববর্তী শ্রোতাও বলেছিলেন এই কথা, যাই হোক ওনাকে আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
0: আজকে তিনি ফোনে আসতে পারবেন কিনা সন্দেহ, এটা কোয়েশ্চেন মার্ক, কারণ তিনি পুজো আসতে চলে গেছেন একেবারে আমাদের বাড়ির কিনারেই, কিন্তু এখানে নেটওয়ার্ক একটা সমস্যা। যাই হোক, আর আমাদের শুনবে কমরুল ভাই হাইলাকান্দি থেকে, তারপর নাসির ভাই, তারপর আমাদের টিঙ্কু দাস, তারপর অরুণ দাস, অবিনাশ দাস, তারপর আমাদের বাপন আচার্য, সিন্ধু দাস, আর আমাদের বোনদার মধ্যে বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ, জুহি মালাকার, নমিতা মালাকার, বাবলি লাভলি, রোমা সোমা, তারপর শ্যামলি বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, তারপর আমাদের কি বলবো, আমার ছোট বোন ওই ত্রিপুরা থেকে শুনবে, নামটা হলো অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য।
1: খুব ভালো, সবাই ভালো থাকুন। হ্যাঁ, আপনি ভালো থাকুন। নমস্কার।

0: গানখানি শিল্পী ছিলেন ইতানী মুখোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি আমাদের আগামী রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো প্রশ্নের সম্মুখীন আপনারা হলে উত্তর পেতে পারবেন ঠিক বেলা 10টা থেকে 11টা পর্যন্ত 0384226279 এই নম্বরে ফোন করে। আপনাদের জানিয়ে দিলাম এবং পরবর্তীতে আমাদের এই ডাক্তারি দরবারে অনুষ্ঠানে আরও বিভিন্ন ডাক্তাররা আসবেন আপনাদের সমস্ত সমস্যার উত্তর দিতে। আপনারা আমাদের ফেসবুক দেওয়ালে চোখ রাখবেন। চলে যাচ্ছি আবারও ফোনে, দেখে কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার। নিবেন
0: নমস্কার, কে বলছেন বলুন।
1: আমি কথা বলছি উজ্জয়িনীনগর থেকে, জহরলাল বর্মন।
0: নমস্কার জহর বাবু, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আছেন তো?
0: আমি ভালো, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
1: হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ভালো আছি।
0: হ্যাঁ, প্রচন্ড গরম পড়েছে, সেইভাবে আমাদের সাবধানও থাকতে হবে।
1: সত্যি তাই, নানা
0: ধরনের অসুখ বিসুখ এখন হচ্ছে।
1: চারিদিকে তো আপনার
0: খুব বেশি সর্দি জ্বর এবং নানা ধরনের চর্মরোগও দেখা দিচ্ছে।
1: চর্মরোগের?
0: হ্যাঁ একদমই তাই।
1: সম্ভাবনা ঠিকই বলেছেন ম্যাডাম।
0: তো আশা করি আপনি ভালো আছেন।
1: হ্যাঁ ম্যাডাম, ভালোই আছি।
0: আচ্ছা, তো আজকে কি গান শুনতে চান বলুন।
1: হ্যাঁ ম্যাডাম, আজকে গান শুনিয়ে দিবেন সঙ্গীত জগতের মহান গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও মহান সুরকার ও মহান শিল্পী মান্নাদের সুর দেওয়া সেই গানটি, হরমন্দির শুক্লার কণ্ঠে।
0: আচ্ছা,
1: আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, সেই গানটি শুনিয়ে দিবেন। আর আজকে আমাদের কাছে একটা স্মরণীয় দিন, আকাশবাণী শিলচর বেতারের নিয়মিত শ্রোতা, সুদীর্ঘ কয়েকটি বছর উনি আমাদের সাথে রয়েছেন, আকাশবাণী শিলচরের সাথে রয়েছেন, ভাই প্রেমজিৎ চক্রবর্তী।
0: ওনার
1: শুভ জন্মদিন, তো আমি ওনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, অপরন্ত ভালোবাসা ও ওনার দীর্ঘায়ু কামনা করছি।

0: তো কামনা করছি।
1: একদমই তাই, আমরাও সেইভাবেই আপনার সাথে একমত হয়ে সেটাই কামনা করছি।
0: হ্যাঁ ম্যাডাম,
1: তো
0: সেটাই।
1: আপনি এবারে বলুন, গানের কথা, গানের প্রসঙ্গে চলে যাচ্ছি।
0: হ্যাঁ
1: আপনি
0: ম্যাডাম, গান শুনিয়ে দিবেন হরমন্ত শুক্লার কণ্ঠে,
1: হ্যাঁ
0: আমার
1: হ্যাঁ
0: বলার
1: আপনার
0: কিছু
1: সাথে
0: ছিল
1: কেউ
0: না।
1: আছেন
0: হ্যাঁ
1: শুনেছেন?
0: ম্যাডাম, গান তো শুনবো, আপনি
1: হুম
0: রয়েছেন সাথে আর ভাই
1: হুম
0: প্রেমজিৎকে সঙ্গে নিয়ে শুনবো সেই
1: আচ্ছা
0: গানটা।
1: আচ্ছা, খুব ভালো,
0: হ্যাঁ
1: খুব
0: ম্যাডাম,
1: ভালো থাকুন,
0: ভালো
1: সুস্থ
0: থাকুন।
1: থাকুন, এভাবেই
0: হ্যাঁ
1: ফোন
0: ম্যাডাম,
1: করবেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সত্যি ভালোই থাকুন আপনারা
1: নমস্কার
0: সবাই। নমস্কার
1: নমস্কার।
0: ম্যাডাম।

গানখানি আমরা শুনলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদেরই পছন্দের আধুনিক গান। তো গান শুনতে আপনারা ঝটপট ফোন করুন 2627 এই নম্বরে, কারণ আমাদের সময় একদমই সীমিত, এর মধ্যেই আপনাকে ফোন করতে হবে এবং আমরা কথা বলবো, গান শুনবো একসাথে। তো চলে যাচ্ছি আবারও ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো, সম্ভবত লাইনটি কেটে গেছে। যাই হোক, উনি হয়তো উনি লাইন কেটে দিয়েছেন বা লাইনটি কেটে গেছেন, বুঝতে পারছি না কি হয়েছে। যাই হোক, উনি ফোন করেছিলেন আগে এবং অনুরোধ করেছিলেন যে গানটির, সেই গানটি আমি আপনাদের সবাইকে শুনিয়ে দিচ্ছি এবং তিনি যদি শুনে থাকেন তাহলে অবশ্যই শুনতে পাবেন গানখানি।

0: মিতালী মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের আগামী রবিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এই স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। আপনাদের যে কোনো সমস্যার জন্য প্রশ্ন করতে পারেন 03842-262-779 এই নম্বরে। এভাবেই ডাক্তারের দরবারে অনুষ্ঠানে আমরা নিয়ে আসব বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারদের এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনারা পেতে পারবেন। আমাদের ফেসবুক দেয়ালে চোখ রাখবেন, কখন কোন দিন কোন ডাক্তার আমরা স্টুডিওতে নিয়ে আসব। যাই হোক, আবারও চলে যাই ফোনে, আমার একজন বন্ধু রয়েছেন, তার সাথে কথা বলে নিচ্ছি। হ্যালো।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কি বলছেন বলুন।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, আশা করি ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন?
0: আমিও ভালো আছি। বিশেষভাবে আপনাকে আমি বলছি, বিশেষভাবে আপনাকে আরো ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনি এত দূর থেকে আমাদের অনুষ্ঠান শুনেন এবং নিয়মিত ফোন করে থাকেন, সেজন্য আপনাকে আরো অনেকবার ধন্যবাদ জানাচ্ছি।
1: এবারে বুধবারে দিদিভাই হয় অনুষ্ঠানের জন্য আমি অপেক্ষা করে বসে।
0: আচ্ছা আচ্ছা, খুব ভালো। মঙ্গল এবং বুধবার, মঙ্গলবারে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের গান শোনানো হয় এবং আজকে বুধবারে আধুনিক গান।
1: মঙ্গলবার কি 12:30 থেকেই হয়?
0: হ্যাঁ, একদমই একই সময়ে।
1: আমার সঙ্গে অনেক বন্ধুরাই রয়েছেন।
0: আচ্ছা,
1: আর বিশেষ করে নামটা বললাম না।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে নিয়ে শুনুন আপনার প্রিয় শিল্পীর গান এবং আমরাও শুনছি আপনার সাথে। খুব ভালো থাকবেন, এভাবেই ফোন করবেন। নমস্কার।

0: গানখানি আমরা শুনলাম কিশোর কুমারের কণ্ঠে। আবারও চলে যাচ্ছি ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: দুর্গাভাই কেমন আছেন?
0: আমি ভালো আছি, আপনি কে বলছেন?
1: আমি সঞ্জীবতী বলছি, মৌসুমী দাস।
0: আচ্ছা, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আপনারা জুড়ে থাকবেন আমাদের অনুষ্ঠানে, শুনবেন গান, কথা শুনবেন, পরে না হয় আরেকদিন কথা হবে, তাই তো? এবারে বলুন কি গান শুনতে চাইছেন?
1: আজকে গান শুনবো দিদিভাই, আপনার পছন্দ যে কোনো একটি গান শুনিয়ে দিলে হবে দিদিভাই।
0: আচ্ছা, আপনার সাথে কেউ আছেন গান শোনার জন্য?
1: হ্যাঁ, আমার সঙ্গে আছেন আমার দিদিভাই, আছেন নারায়ণমূর্তি শুনবেন, জুমা দাস, এরপরে আমার বোন শুনবেন বাবলি দাস, লাবলি দাস, এরপরে দাদাভাই শুনবেন, জওহরলাল দাদা শুনবেন, দেবজিৎ দাদা শুনবেন, আর এই মুহূর্তে যারা আছেন সবাইকে শুনবেন।
0: অনেক অনেক ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন, শুনুন আপনার পছন্দের গান।
1: হ্যাঁ দিদিভাই নমস্কার।
0: আপনার পছন্দ না আমার পছন্দের গান, তাই তো? ঠিক আছে, ভালো থাকুন, শুনুন।

0: গানখানি আপনারা শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের সময় ফুরিয়ে এসেছে, ঝটপট চলে যাচ্ছি ফোনে, দেখে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: আমি জয়পুর থেকে বলছি, কৃষ্ণা আচার্য।
0: অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে ফোন করার জন্য, কিন্তু আপনি একদমই শেষের দিকে ফোন করেছেন, তাই বেশিক্ষণ কথা হবে না আপনার সাথে।
1: খুব খুশি হয়েছে দিদিভাই
0: আচ্ছা
1: পেয়ে আসছে।
0: ঠিক আছে, তাহলে আপনি এবারে বলুন কি গান শুনতে চাইছেন।
1: তবে আপনার পছন্দের মধ্যে একটি গান শুনিয়ে
0: আচ্ছা
1: দিবেন,
0: ঠিক আছে,
1: আর আমার সঙ্গে যারা আছে ওদের নাম বলতে পারি?
0: আপনি একদম ছোট্ট করে বলুন, কারণ সময় ফুরিয়ে এসেছে, তাহলে গান শোনা যাবে না আর কি, সেটাই বলে দিন। আপনি বলুন কে আছেন।
1: আমার ও শক্তিপদ আচার্য,
0: হুম হুম
1: উষশ্রী আচার্য,
0: আচ্ছা,
1: গীতাশ্রী মিশ্র,
0: হুম হুম
1: আর শ্রিয়ান আচার্য,
0: হুম
1: আয়াং আচার্য,
0: হুম হুম
1: আরো অন্যান্য আরো অনেকে আছে।
0: ঠিক আছে, খুব ভালো থাকুন, এভাবেই ফোন করবেন, আর কথা হবে আরেকদিন। গান শোনা, এবারে গান শুনুন, আমার পছন্দের গান, কিন্তু শিল্পীর নাম বললে ভালো ছিল। যাই হোক, আমি শুনিয়ে দিচ্ছি আগামী দিনে। হ্যাঁ,
1: আমি চেষ্টা করব,
0: আগামী দিনে আপনি শিল্পীর নাম বলবেন, গানের নাম বলবেন, তাহলে বেশি ভালো লাগবে। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

গানখানি আমরা শুনলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার বিদায় নিতে হবে। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আগামী সপ্তাহে। নমস্কার।

আমাদের ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হলো। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তনুশ্রী বসু সরকার।

এতক্ষণ পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন তনুশ্রী বসু সরকারের কণ্ঠে। আকাশবাণী শিলচর, স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 1:29:53। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি এই চুক্তিকে এক মাইল ফলক বলে অভিহিত করেছে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এই উপলক্ষে আজ বিকেলে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। ওড়িশার পুরীতে আগামীকাল রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে, স্পেন ইতিমধ্যেই ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হল। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানি পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধে পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুদেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে আশা করা হচ্ছে। ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি সম্পর্কে নতুন দিল্লিতে গতকাল বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল বলেন, এই ব্যবস্থার ফলে ব্রিটেনে সাময়িকভাবে কর্মরত যোগ্য ভারতীয় কর্মী এবং তাদের নিয়োগকর্তারা নির্দিষ্ট সময়ের জন্য সামাজিক সুরক্ষা বাবদ অর্থ প্রদান থেকে অব্যাহতি পাবেন। ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের

0: যাত্রার এক যুগান্তকারী মাইল ফলক বলেও বর্ণনা করেছেন তিনি। এই চুক্তি বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলবে বলেও রাজেশ আগরওয়াল উল্লেখ করেন। শিল্প সংস্থাগুলি ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ভারতের অবাধ বাণিজ্য চুক্তির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে অভিহিত করেছে। ফিকির মহাসচিব আনন্দ স্বরূপ বলেছেন, এর ফলে আন্তর্জাতিক শৃঙ্খলে ভারতের অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হল।
1: This agreement would open up new opportunities for the Indian industry in both goods and services. The cooperation in innovation, technology and talent mobility will enhance Indian industry's competitiveness. The agreement is a major landmark in India's FTA journey and will go a long way in promoting India's participation in global value chains and encouraging innovation-led growth in both the countries, India and the United Kingdom.
0: ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান তিনি। অ্যাসোচ্যামের সভাপতি নির্মল কুমার মিন্দাও বলেছেন, এই চুক্তি ভারতের পক্ষে এক ঐতিহাসিক মাইল ফলক। বাণিজ্য উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মোহিত সিংলা বলেছেন, ঐতিহাসিক এই চুক্তি ভারতীয় রপ্তানিকারকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করল। ভারত ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রকের উদ্যোগে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অঙ্গ হিসেবে ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির সূচনাকে স্মরণীয় করে রাখতে আজ বিকেলে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্ল্যাগ অফ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, শুল্ক দপ্তর এবং অন্য অংশীদারদের সহযোগিতায় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এই অনুষ্ঠানের আয়োজন করছে। ভারত বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের উপর জনগণের আস্থা কমে যাচ্ছে, যার কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া এবং আন্তর্জাতিক বিবাদ নিরসনে নিরাপত্তা পরিষদের কার্যকর ভূমিকা গ্রহণ না করা। রাষ্ট্রসংঘে ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক ব্যবস্থাপনার শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক গোল টেবিল বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেন, নিরাপত্তা পরিষদ চলতি সংঘাত ও বিবাদ নিরসনে কার্যকরভাবে মধ্যস্থতা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 80 বছরের পুরনো রাষ্ট্রসংঘের বিভিন্ন শর্ত বর্তমান আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট নয়। নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে একাধিকবার আলোচনা হলেও তার কোনো যথাযথ অগ্রগতি হয়নি।
2: The Security Council has been ineffective in putting an end to human suffering among the affected populations. The foundational principle for the establishment of the United Nations, maintenance of international peace and security, has therefore been called to question. The underlying reason for inadequacies of the Security Council is evident. An 80-year-old architecture designed for the 1940s is ill-equipped to address contemporary challenges. As a collective, the UN has not been able to move the needle on reforming the Security Council.
0: অবিলম্বে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অর্থপূর্ণ সংস্কারের ওপর জোর দিয়েছেন পি হরিশ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলি ফের অবরোধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান বাদে বাকিদের জন্য হরমুজ খোলা রয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, ইরানে জোরালো আঘাত আনতে চলেছে আমেরিকা এবং এরপর থেকে প্রতিরাতে আক্রমণের তেজ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী বাহরিনের অস্ত্রাগার ও সংরক্ষণ কেন্দ্রে বড় হামলা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় বাহরিনের শেখ ইসা অস্ত্রাগারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলা চালানো হয়েছে কুয়েতের আলি সালাম বেসেও। হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পর কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত ভারতীয় নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে এক কর্মসূচি চালু করেছেন। মন্ত্রী তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের সর্বস্তরে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, কেন্দ্র নতুন করে শক্তি সঞ্চয় করে আয়ুর্বেদ ও যোগকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে সৌরাষ্ট্রম 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকারও প্রশংসা করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের সঙ্গে তারা এই নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কাজ করে চলেছে তার রীতিমতো।

0: প্রশংসার দাবি রাখে।
1: মুঝে ইয়ে জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যমে উনকে সাথ মিলকার আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কো বল মিলেগা।
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, আইন প্রণেতারা অর্থবহ বিতর্ক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে স্বীকৃতি লাভ করেন, সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নয়। রাজস্থান বিধানসভার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবে অংশ হিসেবে বিদায়ী গৌরব যাত্রার উদ্বোধনী অধিবেশনে শ্রী বিড়লা ভাষণ দিচ্ছিলেন। বিধানসভাকে গণতন্ত্রের পাঠশালা হিসেবে অভিহিত করে তিনি বলেন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বর্তমান সময়ের দাবি।
2: লোকতন্ত্র কে অন্দর বিধায়ী সংস্থায় যা বেহতর শাসন চলা সকতে মেলা মাননা হয় সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল কে সময় আপনি এক উত্তরদায়ী জবাবদেহী শাসন ভী হোনা চাই উত্তরদায়ী জবাবদেহী জনপতি ভী হোনা চাই সময় কে সাথ হমে পরিবর্তন করতে আবশ্যকতা হ্যাঁ আজ জনতা উত্তরদায়ী প্রতিনিধি মানতা হ্যাঁ পারদর্শিতা ভী হোনি চাই জবাবদেহী ভী হোনি চাই ওই জনপতি সফল হোগা ওর ওই শাসন সফল হোগা।
0: মহারাষ্ট্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর তদন্তাধীন অপরাধের বিচারের জন্য নতুন একটি বিশেষ আদালত গঠন করেছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মহারাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার পর মন্ত্রকের এই সিদ্ধান্ত। ওড়িশার পুরীতে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। গতকাল পবিত্র নবযৌবন দর্শনের পর বার্ষিক এই রথযাত্রা উপলক্ষে বিস্তারিত ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পবিত্র যাত্রা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত আয়োজন করা হবে। ওড়িশায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30। এদিকে স্পেন ইতিমধ্যেই ফাইনালে উঠেছে। প্রথম সেমিফাইনালে গতরাতে তারা 2-0 ফ্রান্সকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও ব্রিটেনের মধ্যে সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। শিল্প সংস্থাগুলি একে এক মাইলফলক বলে অভিহিত করেছে। ভারত বলেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওপর জনগণের আস্থা কমে যাচ্ছে, এর কারণ হল রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার না হওয়া। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এবারে লোকগীতি শুনবেন রঞ্জিতপুর কাস্থর।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন রঞ্জিত পুরকায়স্থর পরিবেশনায়। আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: এবারে ভজন শুনবেন জয়ন্তী ভট্টাচার্যের পরিবেশনায়।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন জয়শ্রী বর্ধনের কণ্ঠে। আকাশবাণী শিলচর, একটি বিশেষ ঘোষণা। আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03-842-26-2779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22 জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30। ঘোষণাটি শুনলেন। এবারে লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন শিল্পী মৃগাঙ্গ দাস।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন গিটার বাদন, শিল্পী ছিলেন মৃগাঙ্ক দাস। আকাশবাণী শিলচর আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায় স্টুডিওর ঘড়িতে, এখন সময় বেলা 3টে।

এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: ইবো আকাশবাণী শিলচর ক্রিপ নিয়ে হাম জমা কেসমা কারিহি সঞ্জিনি ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েভ মিটার জাটাম বিশাটাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি গ্রাউডের যা যায় মাখন যায় কিলোহার যা ওদে এফএম নি রাজাসি মাগনি পয়েন্ট মাকটাম মেগাহার যা দিনি বুবারি বসেন জুলাই বডাইনি সঞ্জিজরা অডেহে ইংরেজি মাইথাইনি রিজিংনি মাইথাই কন্ড দিন ডিমাসা প্রোগ্রাম মাসকাং টাকনানা গেবদিং একটা প্রোগ্রাম ওডে এখন টলা নালাইলেনু সেনচিনি গ্রাউজমা দোহাকনানা টালিগ্রাম নলাইনি ডিমা রাজি হসম সালাইয়াবা গেবদিং একটা প্রোগ্রামকে খনালাইনা
1: ক্রেবনি হামজাওমা কাসমা কালাহি টালিগ্রামনি ডিমা রাজি হসম সালাইয়াবা জাপনি তাইসাকে খনালি লাদু এবো জাপনি তাইসানি বুমু ডাঙ্গিয়ানি হাদাম এবার জাপনি তাইসাকে রেব্বা মুংস্রী খামেশ্বর লঙ্কা

0: কামাখা কামাখা এব হাফাই রাজি ডিমা পড়ি আনসারা বুটু কামা থা কামা সমা যাহা দোহাই গা ইয়াও সুমা ওদের ফরিমান বুবলি হা ফরি আনসারাও বুটু লামাইও হা মশো মিশাই রুবালে জি জালে লাগ মালাইকে ঠি সুমু খাইমা আনি বিকাশ কিনি ইসি দজাই হিব ফরি কয়া হায়া পিয়াকা স্বপ্নাবো গাবাই দিখা
1: স্মাডিকে ওয়াইমু নাংবালাই সৌজাং রন্ডা হা খামি বের বের যাবা বিকাশ পা
0: বের বের যাবা সে ঠিক বিকাশ মা নিনি আনছে নি সাব বিকাশকে নি বেড়ে যা যাবু ফরিব ফরি এখা খুশিব ডাং এখা আং সৌজাং রাও এলাদু বহা খাইসা খুশিয়া জুরু নাং বাইয়া সাইজাং হরজাং সাল যাবা লাইকলো লাই ইয়াপাং রিখুবা রিখলেবা বকে সিনি মিঠিবা গমাখা এব সুবঙ্গে সুবং সামথাং নিয়াখা
1: লুগুজাং নিং জাবাস্তি বিকাশ পা লুগুনিয়া নিং গমাবাসে
0: লুগুজাং গমাবা খেতে যাবো মিঠিদু ঠিকাবো যারবো খাইসা গিরিখি দলামা নাংদু দা
1: গিরিকবা নিলা লুগুরাও ফাহি জিরিক ফাইকালা লুগুরাও জাংলা থাংমাবো নাংবাস্তি নিয়া কালা লুগুরাও বুথুবো হামজাও নাং নিয়াতি
0: লুগু লুগু থিহিনি নিনি বসা গমাখা ঠিকাব নিন লুগুনি গ্রাউকে জেন্ঠ পিয়া হ বিকাশ কেব আং দুরে না যাও পিয়া হা আনি মুখাং সাউয়াব আনসা
1: ইবা হাতওয়া বিকাশ দু বেদে যা দাও বাবা বেদে নিনে মুখাং সাউবা
0: বিকাশ ক্লাস সেভেন পাস খাইবানি এখনা স্কুলা থাইয়া ঠিক খাখা অডেবা নিছে ব আনসা মাঠেটাম যাব ক্লাস এইট পাস যাবিয়া
1: ঠিকালা বিকাশলা সাইনুদি পরিকোহা থাংদুলা
0: থাইরে ঠিকাব ব স্কুলা সহিয়া ঠিহি আং দুসে খনাদু
1: নিংবা মালাইনি গরাওকে লনবা হামবাংখা সাইমুদি থাঙ্গামরা সুমুনি সহিয়া মাব
0: জাখা জাখা নিংলা নগরা দহিলা সমাদি

0: পাতলা মিয়া হরালা বেড়ে ননি ফ্রাং বাইগো ফুকা নিনি আবাই থারমাই হা
1: ব্রা থারমাই মা আংখে আলা নোয়াল গাছে ঠুবাঠি মাকাম জিয়ে সানি কাইসা ও আং যাবাই আখা ওদের মাকাম জিবলে বে জানি থাও পারি কে সুটাই প্রেক প্রেক বাইগো গুলাখা আংকে বোবা থারমাই সঙ্গ রে
2: আন্দে বে ফুটো আছে পরিব পড়ি আখা পরিব পড়ি নাকি আখা
0: মিয়া হালা পাতো জান নিলা হাম সিনু রাখাটি
1: আংলা বেড়ে নোয়া সইকা মজ্জব ঠিকাং ফিয়াকা
2: আং দে হাকিল জা সইবা দে সিগি মিছে পাই জাং বরেন গ্লি থাংসিবা
0: হাম মুখিনু রাফানা নিসি গনিলা ঠিকালা আংলা মুসিব জায়াল আং দে নিসি গনি তানে লিং বলিং দোকা ওডা মগং বজি দোকা
2: নিংলা লিং গজাং নিংলা পাইসি জা সোকা জিংলা দুয়াসে ট্রেনিং দি দি
1: ঠিকা বিকাশ না আংলা আরে লিং গদাং জা দোকো
0: ঠিকা ব বিকাশ নিং দে মাসি খুশি দে দে হানা
2: আং দে পাতনি কুসকে নুইতে থে থে দে সে মৌসিবা থাউপারি লাহি নোপরা পাইকো বাব থাইল পাংলা হা খামি দংলে দ
0: দাউলা ঠিক আছে ও
1: বিকাশ দে কিন মারা বাঙ্গা জে আন দে কিন নাই নন দনা জয়া
0: দাউলা ঠিক আছে দেখাতি মগং দংলা দুকো নিসি গনি লা জিনিং জিপুই কাটি আং জিবা সিনিং
2: সওয়া খো
0: মাই সিংহা দে সওয়া লা
2: থা থা থা ঠিক আছে আমলাই বুনা
1: ইউ হা গো সদল পাই দুকো বিকাশ চলাই না না বকে
2: দে দে
0: মিয়া সারি নি গ্রাউকে দাসন দি দো
2: এতিয়ালা
0: ব্রানি কম ফাইবা সজল
1: সিজন যাও ও গরাও মাসে সজল নিমগো পিকনিক ওরে দাখনা ভিডিও লাভ মানে বেসেন কে খাইতা খরাঙা দো
3: খাওয়ারে খাইলাও ঠিক আবো সেরে নিহা মাইখা মাইয়া বুনি লিস্ট মাসি মাইখালা হামদং নং দাবো
2: লিস্ট লে দাপু দিন নেসে দং বলা
0: ও আনি হানু থাউনিকা থা সজল লিস্ট কেলাং পালা সাইকেল কে হাগু নুকু গরে দেহা সজল ওদে পাই খাম্পাই
1: থা সজল নো বিছে নং খামিটা খালা সুমনে লাজি বলে যাবা
2: ও বন্তো বিহে আদে গো রাজ মনে উকা
1: থাং থাং লাইটা থাং
3: নিশিলে
1: সাম্বা গলা বুদো
3: নিশিলে সলা দিকে নি জিত জাসিসি বলে গলো ফাতো
0: নে সজল এবো লিস্ট থা বিছলে বেসং মাইকা বিছলে মাইমা দংকো নং এখন লহি নাইলা দো
3: দে এখন খাই নাই না
2: আন্দেরন লাবু কা পতো
1: ওই লাবু লাবু ইরান লাবু
0: মিছলে গেবরে বিলাউ বিকাশ
1: হ্যাঁ গেবরে স্মাডি নাই দোমা কো আদে প্রদীপ দে বিকাশ রন পাই দে ওদের খাবা বলি সেন দে
0: সজল নেবো দিয়া দে পতো সজল নিং এতে বাসিকে যাওয়াই নাই দুদা
1: যাওয়াই আমার সুমনি দে বডি মাসা বসা নিয়া না না বডি তুই সজল
3: যাওয়াই দু খাইসা খুশি দে
2: এই দিকে দে আদে সুকা গো আন্দে গেবরে বি
0: মিহালে দাদা দৌ।

0: আগে আবাই সুমাবা সাই আবাই ঠিবা দিপালি
1: আবাই লানিং খেলা মিয়া হানিং সুমাই মানে বাইগুল মলাং মাজাবা ঠি আদে ফাইহি বনসে নিহা দং ঠিবা খনাইছে থাঙিয়া বাতি আদা
0: ঠিক আছে মুসিব চিয়ালাই দুটা না
1: চিয়া রে আকাশে ফার্থ বিকাশ ওদে আদা প্রদীপ জাং ব্রাবাইনি বংফাংলা খামহি তাসমালাওলাইবা ওদে সেরেবানি ডাউনো খাওহি ডাইনজিলাইবা ঠিবা খনাহি মিয়া হরসং বেড়ি বেড়ি চারব থুয়া আংকেব থুরিয়া গো
0: আবাই বিদে থামাইখা ডাউনো খাওজিবা থিব খাওজিয়া থিব আংলাং খাওবা থিব খাওয়ে থিব থান থামাইয়া
1: নিং দং ফাবা দং ফাইয়া বাকে আং থিফুয়া আবাই দে ঠিকাব নিংকে দে দুহা গরন ফাইরে ঠিকা দে স্মাবা খলাই দেব আদা নিং আবাই নি থামসেরা ইয়া সি নিং দেগাও হি দংলাবা থি দংলাবা গে হামজাও হামদাও নাং থিয়া নে বাউলাদু
0: গিবি গাউনি ঠিকা দিপালে আবাই নহা ফাইয়া সানি আং আগলাং হ ভিডিও ভিডিও লাইবা ঠিকা দে সাঙ্গা ফাইলাদু আজাং
1: তে

0: দীপালী, অ দীপালী,
1: স্মাৰ্টি যাবা বাই
0: সজল নহয় ফাইকেনা ভাইয়া
1: আদা ফাইদা দাবৰা বাই বাই গলাং বোকা বাই নোহাচি নিং হাপ পাইবা নুবা ওদে হে নিং মুচিব থিয়ে হি বাই গফিনলাং বোকা
0: ব্ৰহা থাংমা থাঙিয়া মুচিব থিলাঙিয়া
1: ওদে বাচি মুচি থিলাঙিয়া বাই
0: থাংছে দীপালী মাখাম খাইছা খুটাছে সেগাং মাখাম জিতা নাখ
1: দে বাই
0: গমাখা সজল গমা সখা আং বখে সুবুং সামা বৌবা ঠিকাবো আং বাবালাই সজল বৌয়াখা প্রদীপ বিকাশ ফাটো কৈলান সমীর ফুটুল প্রবীর এদে বাসিনী লুগুমাহি গমাখা মো সে খুশিয়াব নাংখা
2: ও আগবি আগবি নহা দমঠে
0: দম সেরে বিক্রম না
2: আং নে আগবি
0: ফাই খামপাই দাবো বেদে বহি সাইমলিলি ফাইকা দিনিলা
2: রহ বেশি খালি দং সুফুনাং আগবি অদৈব মাইসিং মাইবা সারি পাং হালা নন সিং বাইগো ফুয়াটি অদেবানী সাইনমা থিয়া সানি সানি আগমি নিহা দাওয়াই নাংখ বহি ফাইবা
0: আংলা নিং কালা এলে দাওয়াই ফাইমা কেলা বাউ নিং বাবা মাই দাবো ফাইকা আংকা নিং ফাইয়া খাবো আং নিং থাংমা বহি দং দীপালী ও দীপালী
1: স্মাদি যাবা বাই
0: নমা মু বিকাশ পা বাইদু সাদি খাইছা বাউ কুরেছে
2: লাইয়া দাও আগমি
1: বাউ কুরিয়া দুয়া বাই
2: লাইয়া দাও আগমি আংবো গেবে দু আগমি নি আছে খাইছা খুশি জাংসে ফাইবা মু
0: স্মাদি খুশি জালাম বখা ঠিসে খনা নাং
2: দুহালাই দালাং সুসিব জাকা দে নিনি নলাই জিনি নলাই হাপাইনি ডিমাফরি আনসারাও বুটো গামাথার খা জাকা আগমি
0: গামাথার মা জাকাছে ঠি দুখো গামাথার বলাইকা এবার নলাই হাফাইনি আনসারাও মা সিব সুবুং জানা নিয়ে খা
2: আং বদেলাই নি যা যাওলা দু আগমি বিকাশকে আং
0: বিকাশনি গ্রাউসি নিং নিয়া বিক্রম এবার নলাই হাফাই আনসারাও নি মা ভাইয়াবা জারনি বসা বিশিককে দজাইবা রিংয়া শিবিরিং বার নিংয়া অদেবা নি আনসারাও মুজুং বালাই যাবাই লাফুদু রাজিনি খারাও আনসারাও জাং বাউসি জাফা দুখো
2: অরিনি আজমি জাথাইতে হানুয়ানি যাইয়া খা জি খারাও

টালিগ্রাম নলাইনি ডিমারা জি হসমনি সালাইয়াবা গেমরিঙ্গটা প্রোগ্রামকে খনালাইকা এবুকেটিনি খনারি ফিনবাসে আকাশবাণী শিলচর ডোয়াখনা নাংর জাপটাই রেজায়া জয়বিলাল বাটারি ওডে দিংহামদি পংলনি কুরংহা।

रोजाबथाय खोनालायका जयबुलाल बाथारी ओदेहे रिंहामदि फंलनि खुरांहा आकाशवाणी सिलचर दखनानां सानसिनि ग्रावजुमा আকাশবাণী শিলচর গ্রাজমা ফরিদ বিশ্বামী বর্মন আসাম সরকার পাবলিক এডমিনিস্ট্রেশন ও দেহে পাবলিক সার্ভিস কে হামকুদৌরি মানে মাজি প্রিক ডাইন সার্কেল অফিস সালামানি গ্রাউস বাইবা কাছাড় জেলানি বরকলা ওডে ডলাই কে মাই পাহি হাকজির গুহাটি পাকা বেদবাড়ি চেঙ্গা সৃজনগ্রাম বীরসিং জারোয়া কুয়াং জলেশ্বর নওবেচা দিগবই মাকুম রাঙ্গাপাড়া ওডেহে বিহালিয়া ইবুক ডাইন অফিস কোষ খামরি মানে শ্যান্তিবা মন্ত্রী রাজা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভা খনারিবা বিধানসভা লুগ রেভিনিউ সার্কেল কে জুপা মানে ডোহানি সার্কেল অফিস নি খুশি নি বুবাইন কে লাই ডাউরি মানে অধে রেভিনিউ সার্কেল সাইকুলা অধে রেভিনিউ সার্ভিস কে শিবন্তুর মিহা সাঙ্গা সৈপুরে বকিন বাউডারা ইব খুশি হাবাকে আজাওবা মন্ত্রী রাজা আরো শ্যান্তিবাহ ডোহানি রেভিনিউ সার্কেল

বুটুকে গেনেরি আটি হিব গাউর গাউ শান্তিবা রাজ্য সরকার ক্রিপ জেলা ডিসি ও ডে হাডি হারাম নাইসনি অফিসার রাওকে নালাইনি সার পাইনারওকে নাইসহি সারকে ইয়াওই বা ফাইনবাকে নাইসমানে সানিবা ওদে রাজ্যের হাডি হাডাম ডাঙের সারাওকে ইউরিয়াকে লাপহি নে ন ইউরিয়া সারকে ফাইনিয়ারও ব্রাইরওকে লামানে ছাপ্রিকাদে সাজা মাইজিলা ফুরিটি হাডি হাডাম নাইসমন্ত্রী পীযুষ হাজারিকা স্লাইসলুই ক্লায়ারওকে মিরিগ্রিবা নেহা বিধানসভানি হা হাডি হাডাম মন্ত্রী হাজারিকা শান্তিবা ফান্টা বংশাসা সার ফাইনিয়ার ইউরিয়া নিলুগু গিবিন গিবিন সারকে ব্রাই মানে হাডি হাডাম ডাঙ্গেসরকে বল সেংদু এলিয়াবা আইন বাইকলাই কুশি ডাঙ্কাদে এবুজাং দফায়াবা স্লাইসলুই ক্লায়ারওনি বিষয় রাউটিটি ক্লাহি হাবা আজৌনাংটিহি মন্ত্রী মুংশ্রী হাজারিকা বিধানসভা শান্তিবা রাজিহা গিবিন গিবিন জেলাহা জিংসিনি টেমেবু বাংলহি কুচরা ফাইনিয়ার গাও শিখলাহি সার ফাইনডুটিহি হাডি হাডাম নাইসু মন্ত্রী খনারিভা রাজ্য সরকারনি ডাঙ্গেসরনি ডিএ রিবাহা ডাইনশিয়া খুঁটিজাং বিশাগনি স্কু লাকজাং বিশাবরি ঠগনি বিশেং ইয়াওয়াইমা নাংডু টিহি রাজ্যের রাং নাইসুমন্ত্রী জয়ন্ত মূল্য বরুয়া সাইন্টিবা নেহা বিধানসভা এমএলএ জাকির হুসেন শিকাধর নে সিংরিকি টাইফিনা রাং নাইসুমন্ত্রী সাইন্টিবা রেজাক্রহা বিশাটাম ফান্তা ডিএ সলিয়াবা মাইটেনি জুনবুদায় নিফ্রাং বেতন অধি পেনশনি লুগু রিপাকা রাজ্যের ডাঙ্গেসরনি ক্লাহি বারা রিয়াবা ডিএ বিশাটাম ফান্তা রিয়াবা রাজি বুথুনি বিশিঙা আসাম বো টিহি রাজ্যের রাং নাইসুমন্ত্রী সাইন্টিবা রাজ্যের লেবার মন্ত্রী ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেক্রেটারি নরসিং সম্বাজি পাওয়ার নোটিফিকেশন তাইসিহা জারি ক্লাইবা চা বাগানি ডাঙ্গেসরনি কুশি হাবাকে খাইসা কুশু সেলাই দৌকা বৌমাফি চা বাগানি দোহানিফ্রং ফ্রংনি ঘণ্টা দনিফ্রং সাইজানি ঘণ্টা গ্নিশ সি কুশি হাবানি বুবলিকে এপাইগা এগুনি স্কাংহা ফ্রংনি ঘণ্টা জায়নিফ্রং সাম্বিনি ঘণ্টা বৃষ সি কুশি হাবানি বহর দংরে ডুমবাকে নাই দাদা ওদে চা ডাঙ্গেসর নিশাই স্বাস্থ্য কি বউ দাদা এব কুশি হাবানি বহর গেসলাইবা টিহি গেদেমা শান্তিবা হাইলাকান্দি মিউনিসিপালিটি প্রেসিডেন্ট নোটিফিকেশন তাইসিহা মিউনিসিপালিটি বিশিঙা ক্রিপ স্লাইসলু ক্লায়ারওকে জুলাই সাইনকন সে বিশিঙা বুঝিনি ট্রেড লাইসেন্স কে রিনিউল ক্লাইমানে ওডে থাওয়াবা বিশেং বুটুকে রিমানে সানিবা নোটিফিকেশন শ্রে শ্রে বিজনেস ক্লায়ারও ট্রেড লাইসেন্স গৃহী স্লাইসলু ক্লাইডু বুঝিকে সাংগা ইমার্জেন্সি হা এপ্লাই ক্লাইমানেবো সানিবা হাইলাকান্দি জেলা ডিসি জয় বিকাশ মেহা ডিসি অফিস নিয়ে কনফারেন্স হলা মিশন বাৎসল্য কেসলাম কুমাকে মাইপাহি মেল কংসি খাম্বা শ্রীভূমি জেলা রামকৃষ্ণনগর থানা পুলিশ গ্রামমুখ গ্রজমা মাইদারা মেহা ফ্রংহা রামকৃষ্ণনগর চান্দিঘাট হাফাইয়া স্পেশাল অভিযান চালাইদারা নিয়াটিকে বরিজিং জাং বিশাবরি ইয়াবা টেবলেট রেম্বা মাইবা পুলিশ গ্রজমাহা রেমিয়াবা ইয়াবা টেবলেট হাটাইনি দাম নিয়াটিকাবো কুঠি জাং থাইনিফ্রং মাঝি কুঠি বিশং জাহিনংটিহি পুলিশ সেন্টিবা গ্রাউজমা ফরিবা দিন্দে এরানং জামকা আকাশবাণী শিলচর যিনি দাখানি বসুমতি বিশাইনি ডিমাসা প্রোগ্রাম হাসকাং টহকনা রিজাবটাই হাজিরা রিজাবটাইগ্রা এখনতলা নালাইলাইনু সাঞ্চিনি গ্রাউজমা ক্রিপনি হামজমা কাশমা নারিফিনি সাঞ্চিনি যিনি ডিমাসা প্রোগ্রাম এরানু জামগারডু চুটাই

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।
1: This is Akashvani, the news read by Valsa Williams.

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: অনুষ্ঠান পরিচিতি, প্রথমে শুনবেন আজকের বাকি অনুষ্ঠান সূচি। সন্ধে ছোটে 15 মিনিটে শুনবেন দুটি পাতা একটি করি। সন্ধে 6:45 মিনিটে শুনবেন চাষাবাদের কথা। এতে এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে কথা বলবেন শেখর ভট্টাচার্য। রাত 8টায় কথিকার অনুষ্ঠান, এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কথা বলবেন নির্মল সরকার। রাত 8:15 মিনিটে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে পুরীর শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে পাক উন্মোচন অনুষ্ঠান। রাত 9:15 মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সকাল 6:05 মিনিটে শুনবেন অমৃতবাণী। ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10 মিনিটে। সকাল 6:30 মিনিটে শুনবেন খেতে খামারে। লোকগীতি শুনবেন সকাল 6:35 মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:33 মিনিটে নন্দিতা দেব ও মিঠু দত্তের পরিবেশনায় এবং দুপুর 1:40 মিনিটে পৃথিবীন্দু রায়ের পরিবেশনায়। সকাল 7:05 মিনিটে শুনবেন সুপ্রভাত। দেশবন্দনা শুনবেন সকাল 7:20 মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 মিনিট এবং দুপুর 1টায়। সকাল 8:40 মিনিটে শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবং দুপুর 2:45 মিনিটে শুনবেন অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50 মিনিট, বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15 মিনিটে। সকাল 9:15 মিনিটে শুনবেন অনুষ্ঠান ভুলে বিসরে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পিনাক ভট্টাচার্যর সন্তুর বাদন এবং রাত 10টায় এই অনুষ্ঠানে খেয়াল ও তারনার শিল্পী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। বেলা 10টায় বাংলা ছবির গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে শিল্পী গৌতম ভট্টাচার্য এবং উষা উত্থুক শোনা যাবে বেলা 11টায় এবং দুপুর 1:15 মিনিটে শোনা যাবে আধুনিক গান নচিকেতার কণ্ঠে। বেলা 11:30টায় আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30টায়। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2টায় শুনবেন স্বপ্নাদের গিটার বাদন। দুপুর 2:30 মিনিটে ভজনের শিল্পী অনুপ জলদা। বিকেল 5:05 মিনিটে শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35 মিনিটে। সন্ধ্যে 6:15 মিনিটে যুববন্ধুদের জন্য প্রচারিত হবে অনুষ্ঠান যুববাণী। চাষাবাদের কথা শুনবেন সন্ধ্যে 6:45 মিনিটে। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছপালন নিয়ে কথা বলবেন বড়মাবনা বিনাকান্দি নতুন রামনগর এবং সোনাইয়ের প্রগতিশীল মৎস্যজীবী উত্তম কুমার রবিদাস এবং শাহাদুল আলম বড়ভুইয়া। রাত 8টায় শোনা যাবে খেলার জগৎ। পুরীতে রথযাত্রা উপলক্ষে রাত 8:15 মিনিটে প্রচারিত হবে একটি বেতার প্রতিবেদন, রথযাত্রা অফ লর্ড জগন্নাথ। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15 মিনিটে। রাত 9:30টায় সাহিত্যের অনুষ্ঠান সৃজন, এতে স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ করবেন সুব্রত কুমার রায়। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের ও তারপর আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান সূচি।
3: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
4: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
2: আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা।

যাত্রা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। তো যাত্রা শ্রমিক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আসরে রয়েছে বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, আমরা আসরের শুরুতেই শুনে নেই বিচিত্রানুষ্ঠানটি।

চা শ্রমিক ভাই বোনেরা, আসরে এতক্ষণ প্রচারিত হল বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন মহানন্দ গোস্বামী, অলেক রাজওয়ার, অপরাজিত নায়েক, শম্পু বাক্তি ও বাবুল শেদবর্গী। চা শ্রমিক ভাই বোনেরা, আসুন আসরে এবার আমরা সমবেত কণ্ঠে আরও একখানা গান শুনি।

যা শ্রমিক ভাই বোনেরা আপনারা সমবেত কণ্ঠে গানখানা শুনলেন। আমাদের হাতে আর সময় নেই, আপনাদের আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান।

0: দুটি পাতা একটি কুড়ি।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। কৃষক বন্ধুরা, প্রথমে শুনবেন এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি। এ নিয়ে বলবেন শেখর ভট্টাচার্য।
1: আমরা শুরু করব নিয়মিত আউশ ধানের চাষ দিয়ে। তো এ সময় যেটা রয়েছে চারা তুলতে শস্য রক্ষা প্রধান কৃষি পদক্ষেপ, তো প্রতিষেধক ব্যবস্থা হিসেবে এই সময় চারা তুলতে বীজ বপনের 7 দিন পর অথবা হাড়ি তোলা থেকে চারা তোলার 7 দিন আগে ফুরাডন 3 গ্রাম হারে প্রতি বর্গ মিটার চারা তুলতে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এটা প্রতিষেধক ব্যবস্থা হিসেবে প্রয়োগ করতে হবে। আর 3 গ্রাম করে
2: 3 গ্রাম হারে,
1: হ্যাঁ 3 গ্রাম হারে প্রতি বর্গ মিটার এলাকাতে। তো এছাড়া আমাদের এত অঞ্চলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ধসা রোগ, ধসা রোগ বা ব্লাস্ট। কাজে এই জন্য প্রতি বর্গ মিটার খেতে 1 থেকে 2টি পাতায় ব্যাঙের চোখাকৃতি কালচে বাদামি দাগ দেখতে পেলে বুঝতে হবে যে এটা ধসা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে আমরা বলব যে কার্বেন্ডাইজিম বা ব্রেভিস্টিন 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত খেতে।
2: কার্বেন্ডাইজিম অথবা
1: ব্রেভিস্টিন যেটাই বাজারে পাওয়া যাক সেটা কিনে 1 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে। অথবা অনেক সময় কি হয়, বেবিস্টিন যদি বেবিস্টিন বা কার্বেন্ডাইজিম বাজারে পাওয়া না গেলে সেক্ষেত্রে ইডিফেনফস রয়েছে যেটা নাকি জলীয়, সেটা প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসেবে গুলে
2: সেটাকে
1: প্রয়োগ করতে হবে আক্রান্ত খেতে। তারপর রয়েছে মূল জমিতে রাসায়নিক সারের মাত্রা, যেটা সেটা এই সময় প্রয়োগ করতে হবে নিয়মিত আউশান যেগুলো রয়েছে খেতে এখন।
2: আচ্ছা,
1: তো নিয়মিত আউশানে বিঘা প্রতি প্রয়োগ করতে হবে পচন সার 1.3 টন, আর ইউরিয়া 12 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 17 কিলোগ্রাম এবং মিউরেটো পটাশিয়াম 4 কিলোগ্রাম। এইভাবেই বিঘাপ্রতি প্রয়োগ করতে হবে মূল জমিতে। তো প্রয়োগ পদ্ধতিটা বলছি সেটা হচ্ছে শেষ চাষের সাথে 4 কিলোগ্রাম ইউরিয়া সম্পূর্ণ মাত্রা অর্থাৎ 17 কিলোগ্রাম একক সুপার ফসফেট এবং সম্পূর্ণ মাত্রা

0: চার অর্থাৎ চার কিলোগ্রাম মিউটো পটাশ প্রয়োগ করতে হবে, মানে চার কিলোগ্রাম ইউরিয়া, ১৭ কিলোগ্রাম একক সুপার ফসফেট এবং চার কিলোগ্রাম মিউটো পটাশ প্রয়োগ করতে হবে। বাকি থাকলো আমাদের চার কিলোগ্রাম, বাকি যেটা রয়েছে ইউরিয়া সার সেটা এবং যেটা চার কিলোগ্রাম থাকবে বাকি
1: সেটা,
0: হ্যাঁ আমাদের মোট থাকছে আরো ৮ কিলোগ্রাম। চার কিলোগ্রাম ব্যবহার করার পরে যেটা চাপান সার হিসেবে মূল জমিতে শেষ চাষের সাথে দিয়েছি আমরা চার কিলোগ্রাম, তারপর রয়ে গেল আরো ৮ কিলোগ্রাম ১২ কিলোগ্রাম, সেটা প্রথম চার কিলোগ্রাম প্রয়োগ করতে হবে ধানে যখন ইয়ে আসবে ডেমিয়া আসবে, এবং তার বাকি যে চার কিলোগ্রাম থাকবে সেটা ধানের থোড়াশার সময় প্রয়োগ করতে হবে তার কিছুদিন আগে। অর্থাৎ যেটা কৃষি চক্র যেটা রয়েছে কৃষিকাল যেটা হয়েছে তার থেকে যদি আমরা ৬৫ দিন বিয়োগ করে দিই সেক্ষেত্রে যে সময়টা আসবে সে সময় থোড়াশার সময় কাজে সে সময়টা প্রয়োগ করতে হবে। আর এছাড়া যেটা কম দিনের জাত যেটা রয়েছে সেটাতে কিন্তু ইউরিয়া সারটাকে দুভাগে ভাগ করে, অর্থাৎ ১২ কিলোগ্রামটাকে দুভাগে ভাগ করে প্রকৃত এক ভাগ শেষ চাষের সাথে প্রথমটা দেবো ৬ কিলোগ্রাম, বাকি যেটা থাকে

0: আট কিলোগ্রাম, চার কিলোগ্রাম ব্যবহার করার পরে যেটা চাপান সাইজে মূল জমিতে শেষ চাষের সাথে দিয়েছি আমরা চার কিলোগ্রাম, তারপর রয়ে গেল আরো আট কিলোগ্রাম বারো কিলোগ্রাম। সেটা প্রথম চার কিলোগ্রাম প্রয়োগ করতে হবে ধানে যখন ইয়ে আসবে, ডেমি আসবে, এবং তার আর বাকি যে চার কিলোগ্রাম থাকবে সেটা ধানে থোরাশের সময় প্রয়োগ করতে হবে তার কিছুদিন আগে। অর্থাৎ যেটা কৃষিচক্র যেটা রয়েছে, কৃষিকাল যেটা হয়েছে, তার থেকে যদি আমরা 65 দিন বিয়োগ করে দিই সেক্ষেত্রে যে সময়টা আসবে সে সময় থোরাশের সময়, কাজে সেই সময়টা প্রয়োগ করতে হবে। আর এছাড়া যেটা কম দিনের জাত যেটা রয়েছে সেটাতে কিন্তু ইউরিয়া সারটাকে দুভাগে ভাগ করে, অর্থাৎ 12 কিলোগ্রামটাকে দুভাগে ভাগ করে প্রয়োগ করতে হবে। এক ভাগ শেষ চাষের সাথে প্রথমটা দেবো 6 কিলোগ্রাম, বাকি যেটা থেকে যাবে বাকি যেটা সেটা কিন্তু জাস্ট ডেমি যখন আসবে তাহলে সেই সময় দুভাগে ভাগ করে, তখন আর তিন ভাগে নয়। যেটা কম কৃষিকাজ ইউরিয়াটা বড় যেটা বেশি কৃষিকাজ, হ্যাঁ সেটাকে তিন ভাগ করতে হবে। আর যে ক্ষেত্রে কম কৃষিকাজ যুক্ত যেটা যেটা ধরুন 90 দিন সেক্ষেত্রে কিন্তু ইউরিয়াটাকে তিন ভাগ না করে দুই ভাগ করে, এক ভাগ শেষের সাথে প্রথমে, বাকি যে 6 কিলোগ্রাম থাকবে সেটাকে যখন ডেমি আসবে
1: ডেমি আসার সময়।
0: তো মূল জমিতে শস্য রক্ষা এটা একটা এই সময়কার কাজ, কাজে নতুন করে যেটা রোপণ করা যেগুলো থাকবে চানা গাছ যেগুলো রয়েছে এ সময় সেটাতে মাইজরা, চুঙ্গি, চুষি, বাদামি শোষক পোকা অথবা সাদাপিত বাদামি শোষক পোকা বা পাতা মোড়ানো, হ্যাঁ, হোল মেগট ইত্যাদি পোকার দ্বারা ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে প্রতিকার ব্যবস্থা অবশ্যই নিতে হবে। তো প্রতিকার ব্যবস্থা হতে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে সুসংহত পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে রাসায়নিক সারের প্রয়োগ। তো সুসংহত পদ্ধতির ভেতর রয়েছে আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, এটা প্রধান কাজ। তারপর যেগুলো আমরা বলে থাকি সাধারণত যে উপকারী পোকা কিছু রয়েছে আমাদের, সেটা ছোট বড় ফড়িং, মাকড়সা, তারপর পরবাসী বা প্যারাসাইট যেগুলো রয়েছে, টাইকোগ্রামা বা প্যাংটালি, সেগুলো যেগুলো বাজারে আমাদের অঞ্চলে পাওয়া যায় সেগুলোকে সংরক্ষণ করতে হবে। যদি না থেকে থাকে ক্ষেত্রে সেক্ষেত্রে অন্য জায়গা থেকে এনে সেটাকে সেই জমিতে ছেড়ে দিতে হবে, সেটাকে অগমেন্টেশন বলা হয়, সেটা করতে হবে। আর এইভাবেই সংরক্ষণ করতে হবে, এবং যেখানে সম্ভব নয় সেখানে তো রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো তার আগে দেখে নিতে হবে যে আমাদের যেটা যদি আর্থিক দিক থেকে সেটা ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রয়োগের কথা বলছি থায়োডন প্রতি লিটার জলে 2 মিলিটার হিসেবে গুলে, অথবা ডিমাক্রন, ক্যানাডন, ফসফামিডন এগুলো 1 মিলিটার হিসেবে গুলে, অথবা রগরও কোনো কোনো সময় প্রয়োগ করা যেতে পারে। রগর প্রয়োগ করলে সেক্ষেত্রে 2 মিলিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটাকে প্রয়োগ করা যাবে, কারণ রগরও ধরুন ইয়ে কি বলে ওটা সিস্টেমিক ইনসেক্টিসাইড, সেটাও প্রয়োগ করা যাবে। এছাড়া যেমন আমরা দেখেছি যে আমাদের এই বরাক উপত্যকাতে অনেক জায়গাতে বন্যা তো দেখা হয়েছে বিষয়, কাজে এখন তো যেখানে নষ্ট হয়ে গেছে পুরোপুরি সেখানে তো আর এখন যেটা করতে হয় বন্যা পরবর্তী যেটা পদক্ষেপ সেটা নিচু জায়গাতে, কাজে অনেক ফসল নষ্ট হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে এখনো সেটা কতটুকু, এখন এক যেটা পরবর্তী পদক্ষেপ এখন যেটা করতে হবে সেটা এক ফসলা জমি যেটা রয়েছে, যেটা একটা জমি রয়েছে যেমন তিনটা ফসল হয় না একটা ফসল, সেখানে অন্য জায়গা থেকে চারা যেগুলো হালি চারা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে সেটাতে রোপণ করতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে আংশিক ক্ষতিগ্রস্ত কিছু রয়েছে ক্ষেত, সেখানে কিন্তু 2 কিলোগ্রাম হলে ইউরিয়া সার এবং 2 কিলোগ্রাম হলে মিউটো পটাশ সার প্রয়োগ করলে সুফল পাওয়া যাবে, অর্থাৎ যেগুলো গাছগুলো আবার চাঙ্গা হয়ে উঠবে সেটা ফসল আবার ধরবে। তারপর বন্যার পরবর্তী সময় যেটা হয় সেক্ষেত্রে আমরা দেখে থাকি যেখানে বন্যা হয়েছে তার আশেপাশে যেগুলো ক্ষেত থাকে সেখানে কিন্তু এই সোয়ার্মিং ক্যাটারপিলার দেখা দেয়, কাজে সেক্ষেত্রে আগে থেকে সেটা ব্যবস্থা নিতে হবে যে সমস্ত ক্ষেত্রে সোয়ার্মিং ক্যাটারপিলার দ্বারা আক্রান্ত হবে সেখানে কিন্তু 2 ধরনের ব্যবস্থা নিতে হবে। প্রথমে করণীয় করতে হবে ক্ষেত্রে চারিদিকে মালাথিওন 5% শতকরা 5 শক্তিযুক্ত মালাথিওন পাউডার দিয়ে সেটা ঘেরাই করতে হবে, হ্যাঁ ঘেরাও করে নিতে হবে। তবে মধ্যবর্তী অংশে যে কোনো যেটা হ্যাঁ প্রয়োগ করলে হবে, যেমন ধরুন থায়োডান 2 মিলিটার হিসেবে বিঘা প্রতি লিটার প্রতি লিটার জলগুলো, অথবা ডিমাক্রন ক্যানাডন এগুলো 1 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো প্রয়োগ করতে হবে, কারণ নুভাকরণও এক্ষেত্রে ভালো হয়, নুভাকরণ 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো সেটা, মানে অর্থাৎ প্রথমে এই যেগুলো সোয়ার্মিং ক্যাটারপিলার আক্রান্ত ক্ষেত যেটা থাকে সেটাতে কর্ডনিং করতে হবে, বিএসসি যেটা বিএসসি নয়

0: মালাথিন শতকরা 5 শক্তিযুক্ত পাউডার দিয়ে গুঁড়ো দিয়ে এবং মাঝখানে মধ্যবর্তী অংশে যে কোনো যেগুলো নিমাকরণ ফেনাডন বা নিমাকরণ এগুলো
1: প্রয়োগ করতে হবে
0: মাত্রা মতো।
1: আচ্ছা,
0: তারপর অন্য পোকার দাও ক্ষেত্রে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে ধরুন চুঙ্গি চুষি এই সমস্ত তো রয়েছে,
1: বিভিন্ন রকম
0: বিভিন্ন ধরনের পোকা রয়েছে, বা যেগুলো সাদা পিঠা এগুলো হয়েছে থায়োডান ধরুন 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো, অথবা ডিমাক্রন 1 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো, অথবা নিমাক্রন 2 মিলিটার হিসেবে প্রতি লিটার জলগুলো, সেটাকে আক্রান্ত ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। কারণ এখন ফসলটা রক্ষা করাই সবচেয়ে বড় কাজ যেগুলো রয়েছে। হ্যাঁ, এবং অনেক জায়গাতে যেখানে 3 ফসলা জমি ছিল, 1 ফসলা জমি, সেখানে কিন্তু এখন রোপণ হচ্ছে। হ্যাঁ, এখন রোপণ করে যাচ্ছে। যাই হোক, এখন তারপর যেটা রয়েছে যে আমাদের বর্ষাকালীন শাকসবজি মানে এই আমরা বলছি যেটা নাকি বন্যার পরবর্তী সময় যেগুলো, সেখানে কিন্তু এই বন্যার জলে কিন্তু বর্ষাকালীন শাকসবজি ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখন আবার সেই ভেন্ডি বা অন্যান্য কুমড়ো জাতীয় জমি, শসা, লাউ, কুমড়ো এগুলো আবার নতুন করে রোপণ করতে হবে। তারপর আংশিক ক্ষতিগ্রস্ত যেগুলো সবজি ক্ষেত্র রয়েছে, সেখানে বিঘা প্রতি 2 কিলোগ্রাম হারে ইউরিয়া সার এবং 2 কিলোগ্রাম হারে মিউরেট পটাশ সার, সেটা পটাশ সার মানে প্রয়োগ করতে হবে। বেশি ভালো হয় যদি পচন সারের সাথে সেটা মিশিয়ে গাছের তলায় প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে বেশি ভালো হবে। কাজে এগুলো হচ্ছে ধান এবং বর্ষাকালীন শাকসবজি বন্যা পরবর্তী সময়। আমরা সাইল ধান নিয়ে আলোচনা করবো, যেহেতু আমাদের জুলাই মাস থেকে শুরু হয় সাইল ধানের চাষ। কাজে সাইল ধানের ভালো জাতগুলোর কথা বলে নিচ্ছি। মাঝারি বেটে জাতের ভেতর পঙ্কজ, বাহাদুর, পিওলি, কুশল, লক্ষ্মী আর রঞ্জিত, এগুলো হচ্ছে ভালো জাত। তারপর আঠাযুক্ত জাত যেগুলো আমাদের অঞ্চল রয়েছে, যেমন রঙ্গিলি, ভোগালি, এগুলো হচ্ছে ভালো জাত। বিরঞ্জলের ভেতর যেটা আজকাল সমাদৃত বেশ, সেটা হচ্ছে গন্ধি বিরণ কয়, ওই সেটা খুব ভালো, ইয়া উৎপাদনও ভালো এবং তার বাজার দামও ভালো পাওয়া যায় বাজারে। যাই হোক, লম্বা জাতের ভেতর রয়েছে মনোহর সাইল, মাসুরি, মসুরি বা মাসুরি এবং স্বর্ণপ্রভা, এগুলো হচ্ছে ভালো জাত। আর সুগন্ধি জাত কেতকী জহা, খুবই ভালো জাত। এবং বন্যা পরবর্তী সময়ে রোপণ করা সেই সাইল, আবারও বন্যা আসতে পারে, সেক্ষেত্রে সাইল ধানের ক্ষতি হতে পারে, তার জন্য ব্যবস্থা থাকা দরকার। সেক্ষেত্রে কিন্তু মনোহর সাইল, এন্ড্রু সাইল, এগুলো কিন্তু সাইল, এগুলো চারা করে রাখতে হবে এবং উঁচু জায়গাতে বেশিরভাগ কিছু চারা করে রাখা যায়, সেক্ষেত্রে বন্যা হলে বন্যা পরবর্তী সময় সেগুলো নিয়ে চাষ, কারণ এগুলো সাধারণত বয়স্ক হারের চারাও রোপণ করা যেতে পারে। তারপর সরাসরি ছিটিয়ে যাবে এমন জাত হচ্ছে সোনামুখী, লুইত বা কপিলি, এগুলো কিন্তু মানে কম দিনের জাত এবং সেটা সরাসরি যেটা অঙ্কুরিত হওয়ার পর সরাসরি মাঠে লাগিয়ে দিলে সেটাতে ফসল পাওয়া যায়। তারপর রয়েছে একটু উঁচু জমিগুলোতে কুশিয়ার চাষ হয়েছে, তো এই সময় চাপান সার প্রয়োগ করতে হবে। তো এ সময় ক্ষেতে যেটা প্রথমে যেটা কাজ, সেটা হচ্ছে যে আগাছাগুলোকে তারপর বিঘা প্রতি 22-25 কিলোগ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে, গোড়া মাটিতে সেটা প্রয়োগ করার পর গোড়া মাটিটাকে চাপিয়ে দিতে হবে গোড়ায়, যাতে পড়ে না যায়। তারপর রয়েছে মূল ফসল পরিচর্যা, এটাও কিন্তু কারণ প্রত্যেক আমরা অন্তত 3 বছর আমাদের কৃষক ভাইরা ওই ফসল মূল ফসল নিয়ে থাকেন, সেক্ষেত্রে বিঘা প্রতি সারের মাত্রা যদি ঠিক মতো প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু অধিক ফসল আশা করা যায়। এর জন্য পচন সার 10 কুইন্টাল, ইউরিয়া 44 কিলোগ্রাম, একক সুপার ফসফেট 58 কিলোগ্রাম এবং মিউরেট পটাশ 13 কিলোগ্রাম মূল ফসলের জন্য, যেটা আমরা প্রথমবার লাগানোর পরে যেগুলো পরপর যখন 2-3 বছর যখন সেটা থেকে ফসল করতে হবে সেক্ষেত্রে সার দিতে হবে। এবং রাসায়নিক সারের যেটা সম্পূর্ণ মাত্রা দুভাগে ভাগ করতে হবে, তো প্রথম ভাগ মূল ছাঁটাই যেটা করো তার 1 মাস পর, এবং দ্বিতীয় ভাগ যেটা থাকবে সেটা মূল ছাঁটাই 2 মাস পর প্রয়োগ করতে হবে, দুভাগে ভাগ করে সেটাকে প্রয়োগ করতে হবে। আর রয়েছে শস্য ব্যবস্থা, শস্য রক্ষা ব্যবস্থা, কুশিয়ার। তো কুশিয়ার ক্ষেত্রে সাধারণত কি হয়, নানা ধরনের ছিদ্রকারী পোকা সেটা দ্বারা ক্ষেত্রে আক্রান্ত হয়ে থাকে, অথবা উইপোকা যেটা বলা হয় তাও কিন্তু খুব বেশি ক্ষতি করে, কারণ যেহেতু একটু টিলা জমিতে হয় চাষটা, সেই জন্য তো প্রতিকার ব্যবস্থা হিসেবে পোকাক্রান্ত কিছু যেগুলো থাকবে কুশিয়ার বা কেন, সেগুলোকে নিয়ে ধ্বংস করে ফেলতে হবে, হয় মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা ওষুধ প্রয়োগ করার পরে সেগুলোকে জ্বালিয়ে দিতে হবে। তারপর প্রতিষেধক ব্যবস্থা হিসেবে যে ফসফামিন্ডন বা কেনাডন অথবা নেমিয়াক্রন, এগুলো কিন্তু একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত সেটাকে প্রত্যেক মাসে 15 দিন পর পর একবার করে প্রয়োগ করে দিতে হবে, কারণ এই আমাদের যেটা এত অঞ্চলে যে সিদ্ধকারী পোকা সেটা কিন্তু একদম

0: ইয়ে পর্যন্ত থাকবে, সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত থেকে যায় অনেক অনেক সময়। কাজে সেটাকে 14 দিন বা 15 দিন পর সেটাকে প্রয়োগ করতে হবে। আর উইপকা যেটা রয়েছে সেটাও কিন্তু তার ব্যবস্থা অবশ্যই করতে হবে, প্রতি লিটার জলে 2 মিটার হিসেবে ইয়ে প্রয়োগ করতে হবে, থায়োডান অথবা ক্লোরোপাইরিফস বা ট্রাইসেল নামে যেটা বাজারে পাওয়া যায় ট্রাইসেল, সেটাও কিন্তু খুব ভালো উপকার হয়। তো সেটা 2 মিলিটার হিসেবে গুলে প্রতি লিটার জলে 2 মিলিটার হিসেবে গুলে সেটা গোড়া সংলগ্ন মাটিতে প্রয়োগ করতে হবে, গোড়ার মাটিতে, কারণ উইটা সাধারণত মাটির নিচে থাকে এবং গাছের গোড়ার যে শিকড়গুলো সেগুলোতে বাসা বাঁধে, সেই জন্য সেই গোড়াতেই প্রয়োগ করতে হবে। এরপর রয়েছে ধরুন বর্ষাকালীন শাকসবজি। তো বর্ষাকালীন শাকসবজিতে এই সময়টায় বেশ কয়েকটা কাজ রয়েছে, যেমন চাপান সার প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি 6 কুইন্টাল পচন সারের সাথে 3 কিলোগ্রাম ইউরিয়া সার এবং 3 কিলোগ্রাম চাপান সারটা প্রয়োগ করতে হবে বর্ষাকালীন শাকসবজিতে। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি হয় যখন সার যখন আমরা প্রয়োগ করবো সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টির জলে চলে যেতে পারে, সেই জন্য বলা হয়েছে এটাকে কিউরিং প্রসেস বলা হয়। এটাতে ধরুন প্রতি বিঘা প্রতি 6 কুইন্টাল পচন সার প্রয়োগ করতে হবে, তার সাথে 3 কিলোগ্রাম ইউরিয়া সার এবং 3 কিলোগ্রাম হারে মিউরেট পটাশ সার মিশিয়ে সেটা 48 ঘন্টা রেখে দিতে হবে। 48 ঘন্টা রেখে তারপর সেটাকে সম্ভব হলে ছোট ছোট বল বানিয়ে, মাঠ বল যেটা বা ছোট ছোট ঢালা বানিয়ে সেটাকে রেখে দিয়ে গাছ দুটো চারটা গাছের মাঝখানটা মাঝখানে একটা করে দিয়ে দিতে হবে। এতে কিন্তু ভালো উপকার হয়, কারণ তখন যেটা লোকসান যেটা হয় বৃষ্টির জলে সেটাও হয় না। তারপর রয়েছে গোড়ায় যাতে জল জমতে না পারে তার ব্যবস্থা তো অবশ্যই করতে হবে, নালার ব্যবস্থা করতে হবে যাতে জলটা
1: গোড়ায় জমে না থাকে।
0: হ্যাঁ, আর রয়েছে শস্য রক্ষা। তো এই সময়টায় সাধারণত কি হয়, ইপিলিকনা, ঝাইয়া, লাল পিঁপড়ে, কালো বিটল এই সমস্ত নানা ধরনের পোকার দ্বারা খেতে আক্রান্ত হয়ে থাকে, মানে হবেই, কারণ চারিদিকে জল যেহেতু সেহেতু গাছের উপরটাই সাধারণত পিঁপড়ার বা এই সমস্ত পোকাগুলো, অন্য গাছ যেহেতু নেই আসতে না। তো প্রতিকার ব্যবস্থা হিসেবে মারাথিয়ন অথবা রগর 2 মিটার হারে প্রতি লিটার জলে গুলে সেটাতে প্রয়োগ করতে হয়। তারপর রয়েছে যে ফলের মাছি, যেগুলো নাকি ফলটাকে জাস্ট ছেদ করে দিয়ে যায়, হ্যাঁ ওটা সে তার প্রতিকারের ব্যবস্থার জন্য মালাথিয়ন প্রতি লিটার জলে গুলে 2 মিলিটার হারে সেটাকে করতে হবে, এবং সেই মিশ্রণের সাথে 1 গ্রাম হারে গুড় মিশিয়ে দিতে হবে। গুড়,
1: আচ্ছা,
0: গুড় মিশিয়ে দিতে কি হবে বেশি আকৃষ্ট হবে এবং সেক্ষেত্রে পোকা বেশি আকৃষ্ট হয়ে আসবে এবং মারা পড়বে। তারপর রয়েছে কাটুই পোকা, সাধারণত মাটির তলেই এরা বাস করে এবং গাছের শিকড় খেয়ে ফেলে বা রাত্রিতে সেটা বের হয়ে গাছের গোড়াটাকে কেটে ফেলে। সেই জন্য মারাথন শতকরা 5 শক্তিযুক্ত গুঁড়ো 50 থেকে 100 গ্রাম হারে প্রতিটি ঝাড়ে প্রয়োগ করতে হবে, 50 থেকে 100 গ্রাম প্রতিটি ঝাড়ে গোড়াতে প্রয়োগ করতে হবে। এখানে আমরা দেখেছি সাধারণত শতকরা 5 শক্তিযুক্ত মালাথন বেশি কাজ দেয়।
1: আচ্ছা,
0: এছাড়া রয়েছে দইয়ে পোকা বা যেটা নাকি আমরা স্কেল ইনসেক্ট বলে থাকি, উকুনের মতো, উকুন যেগুলো রয়েছে সে তার মতোই সে পাতার নিচের দিকে থাকে এবং সেটাকে চুষে খায় এবং শেষ পর্যন্ত সেটা ইয়েলোড হয়ে মরে যায়। প্রতিকার ব্যবস্থা যে ক্যারাথেন 5 গ্রাম অথবা ক্যালথেন 1 মিলিটারে প্রতি লিটার জলে গুলে সেটাকে ক্যারাথেন, একটা হলো ক্যারাথেন 5 গ্রাম অথবা ক্যালথেন 1 মিটারে প্রতি লিটার জলে গুলে সেটাকে আক্রান্ত জায়গাতে ছিটিয়ে দিতে হবে। সাধারণত কি হয় পাতার ডগা বা যেটা কুড়ি, ফুলের কুড়ি এগুলোতে খুব বেশি হয়, সেই জন্য সেটাতে দিতে হবে। আর রয়েছে যেটা এই সময় যেহেতু বৃষ্টিপাত হচ্ছে সেই জন্য ফিউজেরিয়াম উইল্ট খুব বেশি হয় বা গোড়া পচা রোগটা খুব বেশি হয়।
1: আচ্ছা,
0: তার প্রতিকারের জন্য ক্যাপটাফ 2 গ্রাম হারে প্রতি লিটার জলে গুলে আক্রান্ত গাছের গোড়াতে
1: ছিটিয়ে দিতে হবে,
0: গোড়াতে প্রয়োগ করতে হবে।
1: আচ্ছা,
0: এটাই হচ্ছে এই সময়কার যেটা বর্ষাকালীন শাকসবজির
1: সমাধানটা।
0: হ্যাঁ, তারপর রয়েছে উদ্যান জাতীয় ফসল। এই সময় আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়ে থাকে, যেমন কলা, কমলা এই সমস্ত জিনিসগুলো বা লেবু চাষ হয়ে থাকে। সেক্ষেত্রে কলা হচ্ছে যে অঞ্চলের প্রধান ফসল, কাজে এই সময় কলা চারা রোপণ করা যাবে। আর মাতৃ গাছের ডেমি থেকে কলা চারা সাধারণত তৈরি করা হয় এবং সবল আর পুরোট ডেমি বেছে নিয়ে সেটাকে গোড়া থেকে তুলে ফেলতে হবে। তারপর তার যে শিকড়গুলোকে ছেড়ে দিতে হবে এবং ডেমিতে থাকা যেগুলো চোখ সেগুলো নষ্ট না করে সেটাকে আবার 1 ফুট উচ্চতাতে তীর্যকভাবে কেটে দিতে হবে। এবং এই ধরনের যেটা চারা আমরা সাকার বলে থাকি, এই সাকারগুলো 1.5 থেকে 2 কিলোগ্রাম ওজন হতে হবে। আর যেটা চারা যেটা গোড়ার গোড়ার গোড়া যেটা রয়েছে তাতে

0: কিন্তু রোপণের আগে সাধারণত ফুরাডোনের প্রলেপ দিয়ে লাগাতে হবে।
1: আচ্ছা,
0: এখন কতটুকু দূরে চারাগুলো লাগাতে হবে সেটা হচ্ছে যে বেটে যা যদি হয় সেক্ষেত্রে 1.8 মিটার সারি থেকে সারি, এবং সেটা হচ্ছে মাঝারি বেটে যার জাহাজ যেগুলো হচ্ছে, তারপর মাঝারি যার যেগুলো রয়েছে একটু উঁচু, একটু উঁচু গাছ সেটা 2.1 মিটার বাই 2.1 মিটার দুদিকেই দূরত্ব বজায় রাখতো, আর লম্বা যার যেগুলো রয়েছে 2.4 মিটার বাই 2.4 মিটার 2.4 মিটার এইভাবেই দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা কিনতে হবে, এবং যেটা গর্ত যে গভীরতা থাকবে সেটা কিন্তু 90 সেন্টিমিটার হওয়া দরকার, গভীর যেটা দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতাতে 90 সেন্টিমিটার থাকা দরকার গর্তগুলো। আর এছাড়া ধরুন এছাড়াও রয়েছে যেগুলো ফসলের অন্যান্য ফসল যেগুলো বাড়ন্ত গাছে রয়েছে, তো বাড়ন্ত গাছে কিন্তু এই সময়টা সাধারণত সার প্রয়োগ করতে হবে, তো 11 কিলোগ্রাম পচন সার প্রতিটি গাছে
1: 11 কিলোগ্রাম
0: লাগবে, এবং 240 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম একক সুপার ফসফেট এবং 550 গ্রাম মিউরেট অফ পটাশ সার প্রয়োগ, এটাই বাঞ্ছনীয় এই সময়টা প্রয়োগ করাটা।
1: আচ্ছা,
0: প্রয়োগ পদ্ধতি হচ্ছে চারা রোপণের সময় একমাত্র পচন সার দিয়ে চারাটাকে রোপণ করতে হবে, এটা 90 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার যেটা বললাম সেই গভীর গর্তে কিন্তু পচন সার দিয়ে সহযোগে চারাটাকে শোধন করে ভুয়াডন দিয়ে শোধন করে সেটাকে রোপণ করতে হবে। আর রোপণের 3 মাস পর সম্পূর্ণ একক সুপারফস যেটা আমাদের রয়েছে যেটা আমরা বললাম 200 গ্রাম একক সুপারফস আমাদের 200 গ্রাম লাগবে, তাই তো সেটা সম্পূর্ণ ফসফেট সুপার ফসফেট এবং ইউরিয়া পচন সারের অর্ধেকটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ সুপার ফসফেটটা একটু আগে দিতে হয়, তার সাথে ইউরিয়া অর্ধেক এবং পচন সার ইউরিয়া অর্ধেক এবং পচন সার অর্ধেকটা দিয়ে সেটাকে লাগাতে হবে, আর বাকি থাকা যেটা ইউরিয়া বা পটাশ থাকলো পটাশটাকে দুভাগ করে নিতে হবে, কিন্তু দুভাগে ভাগ করে প্রথম ভাগ আমরা যেটা বললাম যে রোপণের 3 মাস পরে একক সুপার ফসফেট অর্ধেকটা আর অর্ধেকটা পটাশ,
1: আচ্ছা
0: এটা প্রয়োগ করতে হবে, এবং রোপণের ঠিক 5 মাস পর বাকি অর্ধেকটুকু
1: প্রয়োগ করতে হবে। আচ্ছা,
0: উদ্যান জাতীয় ফসলের ভিতরে এখন আমরা কমলার কথায় আসছি, এই সময় কমলা চাষিরা বর্গাকার পদ্ধতিতে 5 মিটার বাই 5 মিটার বাই 5 মিটার দূরত্বে চারা রোপণ করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু দূরত্ব যেটা হবে গভীরতা যেটা হবে সেটা হচ্ছে 2.75 মিটার দৈর্ঘ্য, 2.75 মিটার প্রস্থ এবং 2.75 মিটার গভীর, তো এটা আমরা যদি সোজা কথা বলি যে 25 ফুট পঁচিশ ফুট দূরত্বে এটাকে প্রয়োগ করতে হবে, আর 5 মিটার 5 মিটার করে যদি আমরা দূরত্বে লাগাই সেটা মিটারে আসবে, 5 মিটার 5 মিটার 5 মিটার বকাকা পদ্ধতিতে প্রয়োগ করতে হবে, আর গভীরতা হবে 2.75 মিটার বা 70.75 মিটার। তো এবার মূল জমিতে চারা এছাড়া রোপণ তো করতেই হবে এই সময়, এছাড়া তাছাড়া রয়েছে যে আনারস কাজু বাদাম লেবু ইত্যাদি ক্ষেতের আগাছা নিয়ন্ত্রণের সময়টা একটা গুরুত্বপূর্ণ কাজ কৃষি পদক্ষেপ। এবার আছি আমাদের অঞ্চলের অর্থকরী ফসল নারিকেল ও সুপারি চাষে, তো নারিকেলের চারাটা এই সময় রোপণ করতে হবে, 4 থেকে 5টি তাজা পাতা যুক্ত 1 বছরের সুস্থ সবল ভালো জাতের চারা 7.5 মিটার বাই 7.5 মিটার দূরত্বে রোপণ করতে হবে, সেটা গভীরতা হবে 1 মিটার দৈর্ঘ্য 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর, এভাবে এ ধরনের আকৃতির গভীরতাতে আকৃতির গর্ততে কিন্তু চারা রোপণ করতে হবে নারকেলের। আর রয়েছে নারকেলের সুপারিশ, এটাতে শস্য রক্ষাও রয়েছে এই সময়কার কাজ, তো এটা সাধারণত বার্ড রট কুটি পচা রোগ হয়ে থাকে, তার কারণ তো যেগুলো গাছ রয়েছে তাতে রাইডোমিল এমজির 72 জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম করে প্রতিটা জালগুলো ছত্রাকনাশক 2 গ্রাম করে প্রতিটা জালগুলো গাছ মাঝের পাতা যেটা গাছের মাঝের পাতা থাকবে সেটাই প্রয়োগ করতে হবে। আর রয়েছে সবচেয়ে যেটা মারাত্মক সেটা হচ্ছে গ্যানোডারমা, গ্যানোডারমা এটা সাধারণত এই রোগাক্রান্ত গাছগুলো কি হয় সাধারণত মাছের

0: পাতাটা ঠিকই থাকে, কিন্তু যেগুলো ওল্ডার লিফ বা পুরনো পাতা যেগুলো সেখান থেকে রোগটা শুরু হয়, এবং সে পুরনো পাতা থেকে শুরু হবে এবং শেষ পর্যন্ত মাঝখানে পাতাটা থাকবে এবং বাকি সব পাতাগুলো মরে যাবে, শেষ পর্যন্ত গাছটা মরে যায়। তো সেটা 2 গ্রাম করে ক্যাপটাফ প্রতিটা জলে গুলে মিশিয়ে সেই মিশ্রণের যেটা জল হবে সেটা দিয়ে কিন্তু সেই মিশ্রণটা দিয়েই গাছের গোড়ার মাটিটাকে
1: ভিজিয়ে দিতে হবে,
0: এবং সেই সঙ্গে পচন সারটা প্রয়োগ বাঞ্ছনীয়, খুবই প্রয়োজন। পচন সার বলতে যদি নিম কেক পাওয়া যায়, নিমের থেকে যেটা খৈল, নিম খৈলটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। আর বেশি আক্রান্ত করে যেগুলো গাছ হয়ে যাবে সেটাকে তার সেই গাছের চারিদিকে 1 মিটার করে নালা করে দিতে হবে, যাতে এটা অন্য গাছগুলো এটার সংসর্গে আসতে না পারে। তারপরে মশলা জাতীয় ফসল রয়েছে, এতে আছে আদা এবং হলুদ আর গোলমরিচ। আদা এ সময় প্রয়োজন বোধে সার প্রয়োগ করতে হবে। হ্যাঁ, বিঘাপতি সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, ইউরিয়া 9 কিলোগ্রাম, একক সুপারফসফেট 24 কিলোগ্রাম, এবং মিউটো পটাশ 12 কিলোগ্রাম। আর এবং পদ্ধতি হচ্ছে শেষ চাষের সময় অর্ধেক অংশ ইউরিয়া, সম্পূর্ণ মাত্রা একক সুপারফসফেট এবং সম্পূর্ণ মাত্রা মিউটো পটাশ প্রয়োগ করতে হবে। আর বাকি যেটা অর্ধেক থাকবে ইউরিয়া সার, সেটা সেটা দ্বিতীয় মাসে সেটা প্রয়োগ করতে হবে, চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। আর হলুদের বেলাও প্রায় একই, বিঘা প্রতি সারের মাত্রা হচ্ছে পচন সার 1.3 টন, আর ইউরিয়া সার 9 কিলোগ্রাম, একক সার 24 কিলোগ্রাম, এবং মিউটো পটাশ 12 কিলোগ্রাম। তো প্রয়োগ পদ্ধতি হচ্ছে রোপণের সময় সম্পূর্ণ একক সার এবং অর্ধেকটা পটাশ।
1: আচ্ছা,
0: আর প্রয়োগ পদ্ধতি হচ্ছে রোপণের সময়, ওই রোপণের সময় রোপণের 3 মাস পর, 3 মাস 4-5 পর এইভাবে কার্যসূচিটা হবে। রোপণের সময় সম্পূর্ণ একক সার, সম্পূর্ণ একক সার এবং এবং অর্ধেকটা পটাশ।
1: আচ্ছা,
0: অর্ধেকটা পটাশ
1: অর্থাৎ 12 কেজির মধ্যে
0: 6 কিলো, আর রোপণের 3 মাস পর অর্ধেকটা ইউরিয়া আবার অর্ধেকটা পটাশ।
1: আচ্ছা,
0: বাকি যেটা 6 কিলোগ্রাম রইল
1: থাকলো
0: পটাশ, সেটা এই সময়টা দিতে হবে, বাকি ইউরিয়া, এবং বাকি থেকে গেল অর্ধেকটা ইউরিয়া, তার মানে আরো 3 কিলোগ্রাম, সেটা রোপণের 4 মাস পরে এই 3 কিলোগ্রাম ইউরিয়া।
1: আচ্ছা,
0: আদা হলুদের ক্ষেত্রে কিন্তু এই সময় আগাছা নিয়ন্ত্রণ একটি বড় কাজ, কৃষি কাজ, সেক্ষেত্রে আবশ্যকীয় ব্যবস্থা নিতে হবে। আর তাছাড়া ছত্রাক জাতীয় রোগ এ সময় হয়ে থাকে, যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য ক্যাপটাপ প্রতি লিটার জলে 2 গ্রাম করে গুলে সেটাকে গাছের গোড়ার মাটিতে প্রয়োগ করতে হবে। আর গোলমরিচ রয়েছে, তো গোলমরিচের লতাগুলো সাধারণত কি হয়, এই সময়টা বৃষ্টির জলে পড়ে যায় বা বাতাসে পড়ে যায়, সেই জন্য আশ্রয়কারী গাছের সাথে বেঁধে দিতে হবে লতাগুলোকে, আশ্রয়কারী গাছের সাথে, এবং তারপর রয়েছে যে 4 মিটার উঁচু উঠলে সেটাকে ছেঁটে দিতে হবে। আর ফুট রট বা গোড়া পচা রোগ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু 2 গ্রাম করে রাইডোমিল প্রতি লিটার জলে গুলে, রাইডোমিল MZ-72 সেটা সেটা কিন্তু 2 গ্রাম করে প্রতি লিটার জলে গুলে সেটাকে প্রয়োগ করতে হবে।
2: কৃষক ভাই বোনেরা, আসরে এতক্ষণ শুনলেন এ মাসের বিভিন্ন কৃষি কার্যসূচি নিয়ে একটি কথিকা বললেন শেখর ভট্টাচার্য। আজ শুনলেন কথিকার দ্বিতীয় পর্ব। এদিকে আমাদের স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আজকের অনুষ্ঠানের সময় একেবারেই শেষ। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে অন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার আশা রেখে আজকের মতো চাষাবাদের কথা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। উপস্থাপনায় ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সবসময়। কোন

0: বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
1: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বালিকা বধূ ছবি থেকে অমিত কুমারের কণ্ঠে।

এতক্ষণ গানটি শুনলেন দিল আপনা অর প্রীত পেড়াই ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন হম দোনো ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন মুকেশের কণ্ঠে আনন্দ ছবি থেকে। আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধে 7:34। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং তার পরপরই শুনবেন আমাদের কেন্দ্র থেকে প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি ব্যয়ে সেমিকয়েন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। পাশাপাশি দেশে মোবাইল

0: উৎপাদন বৃদ্ধিতে আগামী 5 বছরের জন্য 62,500 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। ইতিমধ্যেই ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই $14 কোটি অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে শ্রী আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রী নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্রেও গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। ভারতে ব্রিটেনের হাইকমিশনার লিন্ডি ক্যামেরুন আকাশবাণী সংবাদকে জানান, দুদেশের কাছেই এটি অত্যন্ত লাভজনক একটি চুক্তি। আগেই জানানো হয়েছে, ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা আজ কার্যকর হয়েছে। একই সঙ্গে ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন ডিসিসি নামে পরিচিত সামাজিক সুরক্ষা সংক্রান্ত চুক্তিটিও আজ কার্যকর হয়। এর ফলে ব্রিটেনে ভারতীয়দের কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহাসিক চুক্তির ফলে ভারতের রপ্তানিযোগ্য পণ্যের 99% বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশের সুবিধা পাবে। এই চুক্তি ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত সমঝোতা আরও সুদৃঢ় করবে এবং এর ফলে দুই দেশের মানুষ আরও সমৃদ্ধ হবেন বলে মনে করা হচ্ছে। এই চুক্তির সুবাদে ভারতীয় রপ্তানিকারকরা ব্রিটেনের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা পাবেন। এর ফলে ব্রিটেনের বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও উৎপাদকদের জন্য নতুন সুযোগ তৈরি হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা এবং সামাজিক নিরাপত্তা চুক্তি দুদেশের মধ্যে অংশীদারিত্ব ক্ষেত্রে নতুন মাইলফলক রচনা করেছে। সমাজ মাধ্যমে এ বিষয়ে শুভেচ্ছা ব্যক্ত করে উপরাষ্ট্রপতি বলেন, এই চুক্তি উল্লেখযোগ্যভাবে বাজারের সম্প্রসারণ ও বাণিজ্য পরিষেবার বৃদ্ধি ঘটাবে। ব্যবসায়ী, উদ্যোগপতি, কৃষক, নির্মাতা, এমএসএমই এবং দেশের দক্ষ কর্মশক্তির সামনে নতুন সুযোগ সৃষ্টি হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, এই চুক্তি দেশের রপ্তানি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা মুক্ত বাণিজ্য চুক্তি আজ থেকে কার্যকর হওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো কমপ্লেক্স থেকে আজ প্রথম দফায় সোনার গয়না, পান পাতা, কফি এবং চা ব্রিটেনে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যমন্ত্রী তাপস রায় বলেন, এই চুক্তি পূর্ব ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। অন্যদিকে ভারতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং এই অনুষ্ঠানে অংশ নিয়ে জানান, সেটা চুক্তির বাস্তবায়ন সমগ্র বিশ্বের কাছে এক বড় ইতিবাচক বার্তা পাঠিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের স্টার্টআপ গবেষণা ও উদ্ভাবন কমিশনার একাতেরিনা জাহারিভার সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, বৈঠকে তাদের মধ্যে স্বচ্ছ ও পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তি সংক্রান্ত গবেষণা ক্ষেত্রে সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়েছে। এদিকে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ইউরোপীয় সংসদের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নার্ড ল্যাঙ্গের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তাদের মধ্যে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি এবং এর নানা সুযোগ নিয়ে কথাবার্তা হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশের প্রযুক্তি শিল্পক্ষেত্রকে চাঙ্গা করতে দুটি বড় অঙ্কের আর্থিক প্যাকেজে অনুমোদন দিয়েছে। এই লক্ষ্যে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। এর জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে 1,27,500 কোটি টাকা।
1: मोबाइल फोन मैन्युफैक्चरिंग स्कीम, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इम्पोर्टर था आज नेट एक्सपोर्टर बन गया है और सेकेंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का।
0: সার উৎপাদনে দেশকে আত্মনির্ভর করতে নতুন জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দেশে নতুন গ্যাস ভিত্তিক

0: ইউরিয়া সার কারখানা তৈরি সহজ হবে। নতুন নীতিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সমাজের বৃহত্তর কল্যাণে আয়ুর্বেদের অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সহস্রতম 2026 উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, কেন্দ্র আয়ুর্বেদ ও যোগকে নতুন করে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছে। আয়ুর্বেদের প্রাচীন ঐতিহ্যকে বৈজ্ঞানিক মানের করে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এই প্রসঙ্গে আয়ুষ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংগঠন হুয়ের সঙ্গে তারা এ নিয়ে নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে। যে কাজ এই মুহূর্তে হচ্ছে তা রীতিমতো প্রশংসার দাবি রাখে।
1: মুঝে এ জানকার প্রশংসা হুয়ে কি আয়ুষ মন্ত্রালয় WHO কে মাধ্যম সে উনকে সাথ মিলকর আয়ুর্বেদিক স্বাস্থ্য সেবাকে বৈশ্বিক মানকীকরণ কো মজবুত করনে কে লিয়ে সক্রিয় রূপ সে কাম কর রহে হ্যায়। স্ট্যান্ডার্ডাইজড ডকুমেন্টেশন, ডিজিটাল হেলথ ইন্টিগ্রেশন ওর আধুনিক বিজ্ঞান কি অনুসন্ধান টেকনিকো কা সম্যক উপযোগ করনে সে ইস প্রাণী কি ব্যাপক বৈশ্বিক স্বীকৃতি কে কো বল মিলেগা।
0: দেশের পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি খতিয়ে দেখতে সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ দুদিনের সফরে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড পরিদর্শন করেছেন। গতকাল ও আজ ত্রিশক্তিকোর ব্যাংডুমির সামরিক স্টেশন এবং স্পিয়ার করে গিয়ে তিনি সীমান্তে মোতায়েন বাহিনীর প্রস্তুতি, নজরদারি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের অগ্রগতি পর্যালোচনা করেন। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ত্রিশক্তিকোরের সেনাপ্রধানকে পূর্বাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার বৈজ্ঞানিক গবেষণার সুফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেবার উদ্যোগ নিচ্ছে। নতুন দিল্লিতে ICAR এর একটি কনক্লেভে তিনি একথা বলেন। পাট ও অন্য ফসলের ক্ষেত্রে উদ্ভূত সমস্যার কার্যকর সমাধানের জন্য নতুন উদ্ভাবন এবং প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। মাটির সংরক্ষণের ওপর জোর দিয়ে তিনি বলেন, মাটির স্বাস্থ্য বজায় রাখতে ভারসাম্যপূর্ণ সারের ব্যবহার সুনিশ্চিত করতে হবে।
2: निश्चित तौर पर जो समझौते हुए हैं देश में कृषि के लिए भी और बाकी सेक्टर्स के लिए भी बहुत महत्वपूर्ण हैं। ये समझौते न केवल हमारे एक्सपोर्ट को बढ़ाएंगे जिसका लाभ खेती को भी मिलेगा, बल्कि इन समझौतों से भारत में हमारे उद्योग व्यापार जगत उनको एक नई ताकत मिलेगी।
0: পুরীতে বিশ্বখ্যাত জগন্নাথ দেবের আগামীকাল রথযাত্রার প্রস্তুতি এখন শেষ পর্বে। জগন্নাথ দেব স্নানযাত্রার পর বলভদ্র দেবী সুভদ্রার সঙ্গে এখন আনসারায় রয়েছেন। এই সময়কালে শ্রীমন্দিরের ভেতর রাজবৈদ্যরা দেবতাদের চিরাচরিত ভেষজ চিকিৎসা করেন। ভক্তরা ভগবানের নবযৌবন দর্শনের জন্য বর্তমানে উন্মুখ হয়ে আছেন। এদিকে ওড়িশা প্রশাসনের পক্ষ থেকে রথযাত্রার অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, নিকাশি, স্বাস্থ্য সুরক্ষা এবং জরুরি ব্যবস্থা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ পুণ্যার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ইরান লক্ষ্য করে তারা নতুন করে আক্রমণ শুরু করেছে। মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানো ইরানের সামরিক ক্ষমতা খর্ব করতেই তাদের এই আক্রমণ। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, দক্ষিণ বন্দর শহর বুশেহরে দেশের একমাত্র নাগরিক পরমাণু শক্তি প্রকল্প চত্বর লক্ষ্য করে আমেরিকা হামলা চালিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ও ইংল্যান্ড নরওয়েকে হারিয়ে শেষ চারে পৌঁছয়। আজকের ম্যাচের পরাজিত দল তৃতীয় স্থানাধিকারী নির্ণায়ক ম্যাচে শনিবার ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে গত রাতে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছেছে। 2010 সালের বিশ্বকাপে স্পেন প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনাল খেলা রবিবার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী রপ্তানি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে বিগত 10 বছরে দারিদ্র্যের হার 14% হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভায় মন্তব্য। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় উদযাপন। শিলচর পৌর নিগম নির্বাচন 2026 জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ আর্জেন্টিনা ও ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি। এদিকে এই প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল খেলার সরাসরি সম্প্রচার উপভোগ করার জন্য আজ রাত আগামী 19 এবং 20 জুলাই সব রেস্তোরাঁ রাত 3:30 পর্যন্ত খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আসাম বিধানসভার বাজেট অধিবেশনের আজ 8ম দিনে গুয়াহাটি মহানগরীকে পার্পল সিটি হিসেবে গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্কে বিধায়ক প্রদ্যুৎ বরদলৈয়ের উত্থাপন করা এক প্রশ্নের উত্তরে গৃহনির্মাণ এবং নগর পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় বলেন, রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত কপৌ ফুলের হালকা বেগুনি রঙে সমগ্র গুয়াহাটি শহর সাজিয়ে তোলার জন্য গুয়াহাটি পৌর নিগম সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, রাজস্থানের পিঙ্ক সিটি জয়পুরের অনুকরণে গুয়াহাটিকে পার্পল সিটি হিসেবে গড়ে তুলতে গুয়াহাটি পৌর নিগম ইতিমধ্যে সব ওয়ার্ডের নাগরিক সমিতি, উন্নয়ন সমিতি তথা স্থানীয় প্রশাসন ইত্যাদির কাছে স্বেচ্ছামূলকভাবে এই পদক্ষেপে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই পদক্ষেপের অংশ হিসেবে জালুকবাড়ি থেকে খানাপাড়া পর্যন্ত জাতীয় সড়কের দুই পাশে বৃহৎ পরিসরে গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হচ্ছে। বিধানসভায় আজ চলতি বছরের বাজেট সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তাঁর ভাষণে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির বিষয়ে উল্লেখ করেন। বিগত 10 বছরে দ্বৈত ইঞ্জিন সরকারের দারিদ্রতা নির্মূলের ক্ষেত্রে লাভ করা সাফল্যের বিষয়ে উল্লেখ করে রাজ্যের দরিদ্রতার হার 14% হ্রাস পেয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী জোড়াবাটের বন্যা সমস্যার প্রসঙ্গে বলেন, গুয়াহাটির রিংরোড প্রকল্পটি যাতায়াত ব্যবস্থা উন্নত করা সহ এই বন্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে 150 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং এই প্রকল্পের নকশা প্রস্তুত করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। আইআইটি গুয়াহাটির বিশেষজ্ঞের সহায়তায় বৈজ্ঞানিকভাবে নকশা পরীক্ষা করে রিংরোড প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিধানসভায় আজ পিএম কিষাণ প্রকল্পের ঋণের বিষয় নিয়ে বিধায়ক চক্রধর গগৈর এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী পীযূষ হাজারিকা বলেন, এ পর্যন্ত 18,59,000 কৃষক পিএম কিষাণ প্রকল্পের অধীনে অর্থ লাভ করেছেন। কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষামূলক কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে রাজ্যের উদ্যমী কৃষকদের সহায়তা করার জন্য রাজ্য সরকার প্রয়াস অব্যাহত রেখেছে বলে তিনি জানান। রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য আজ ডিব্রুগড়ের মাইজানের নাগাঘুলি ঘাটের জলসম্পদ প্রকল্প পরিদর্শন করেন এবং বন্যা নিয়ন্ত্রণ ও ধস প্রতিরোধের জন্য গ্রহণ করা সাম্প্রতিক ব্যবস্থাসমূহ খতিয়ে দেখেন। পরিদর্শনকালে রাজ্যপাল শ্রী আচার্য জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে প্রকল্পটির সুরক্ষা ও স্থায়িত্বের বিষয়ে আলোচনা করেছেন। সারা আসাম বিচার বিভাগীয় কর্মচারী সংস্থা তাদের 13 দফা দাবির সমর্থনে আজ থেকে রাজ্যব্যাপী 2 দিনের কর্মবিরতি পালন করছে। সেটি কমিশনের পরামর্শাবলীর ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রদান করা নির্দেশ সম্পূর্ণভাবে কার্যকর না করার প্রতিবাদ সহ অন্যান্য দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীরা এই প্রতিবাদ সাব্যস্ত করছেন। সংগঠনটির শ্রীভূমি জেলা ইউনিটের পক্ষ থেকে আজ জেলা আদালত সংলগ্ন অফিস

পাড়ায় বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কর্মবিরতি কার্যসূচির সূচনা করা হয়েছে। দুদিনের এই আন্দোলন কর্মসূচিতে সংস্থার শিলচর শাখার কর্মচারীরাও অংশগ্রহণ করেছেন। শিলচর তারাপুরের পারিবারিক আদালতের কর্মচারীরা আজ কর্মবিরতি এবং অসহযোগ কর্মসূচি পালন করেছেন। সংগঠনটির কর্মকর্তারা অভিযোগ করে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকায় এবং শেট্টি কমিশনের সুপারিশ বাস্তবায়ন সঠিকভাবে না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কর্মবিরতির সময়ে শুধুমাত্র জরুরি পরিষেবা এবং আদালতের অনিবার্য কাজকর্ম কার্যকর থাকবে, তবে অন্যান্য প্রশাসনিক কাজকর্ম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলা আদালতের কর্মচারীরাও আজ থেকে দুদিনের প্যান্ডাউন আন্দোলন কার্যসূচি আরম্ভ করেছেন। এই আন্দোলনের ফলে হাইলাকান্দি জেলা আদালতের দৈনন্দিন কাজকর্ম যথেষ্ট ব্যাহত হয়েছে। আদালতের সকল শাখার কর্মচারীরা এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে আদালতের কর্মচারীদের জন্য পৃথক সেবা বিধি প্রণয়ন করা, তাদের বেতনের অসঙ্গতি দূর করা, শূন্য পদ সৃষ্টি এবং পূরণ, কর্মচারীদের চিকিৎসা ব্যয় ফেরত দেওয়া, ফিক্সড টিএ বৃদ্ধি করা, নতুন পেনশন প্রকল্পের সকল কর্মচারীকে পুরনো পেনশন প্রকল্পের আওতায় আনা ইত্যাদি। সংগঠনটির এক কর্মকর্তা এই বিষয়ে বলেন,

0: হয়েছে। আদালতের সকল শাখার কর্মচারীরা এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছেন। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে আদালতের কর্মচারীদের জন্য পৃথক সেবা বিধি প্রণয়ন করা, তাদের বেতনের অসঙ্গতি দূর করা, শূন্য পদ সৃষ্টি এবং পূরণ, কর্মচারীদের চিকিৎসা ব্যয় ফেরত দেওয়া, ফিক্সড টিএ বৃদ্ধি করা, নতুন পেনশন প্রকল্পের সকল কর্মচারীকে পুরনো পেনশন প্রকল্পের আওতায় আনা ইত্যাদি। সংগঠনটির এক কর্মকর্তা এই বিষয়ে বলেন,
1: আমরা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে আসামের প্রতিটা জেলায় দুদিনের কর্মবিরতি পালন করা হচ্ছে। এই কর্মবিরতির কারণ হচ্ছে আমাদের জাতীয় সেফটি কমিশন যে সুপারিশগুলা বলেছেন সরকারকে, এগুলা মানে ইমপ্লিমেন্ট করার জন্য এগুলো ইমপ্লিমেন্ট করে নাই, সেই জন্য কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টে দুদিনের কর্মবিরতি পালন করবে। তাছাড়া গ্রাজুয়েট পে স্কেল, এগুলো আমাদের দাবিতে আছে। জারিকারকের তার ভ্রমণ ভাতা বৃদ্ধি করা, এগুলো আমাদের দাবিতে আছে। গ্রেড ফোর যারা আছে তাদের মানে বর্ধিত হারে বেতন দেওয়া হবে হওয়ার দাবি জানাচ্ছি। তাছাড়া এনপিএস বাতিল হোক, নতুন ওল্ড পেনশন স্কিমটা অতিসত্বর বহাল করা।
0: শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক এবং বর্তমানে আসাম সরকারের ফরেন্সিক বিষয়ক পরামর্শদাতা দিলীপ কুমার দে। এতে কিরণ শশী নাগ স্মারক বক্তৃতার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কর্ণাটক রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীমতী জ্যোতিশঙ্কর। এছাড়া এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড বিদ্যুৎ কান্তি পাল, বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিস, বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক অধ্যাপিকাগণ, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের কার্যালয়েরও উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের প্রযোজিত গুরুচরণ ইউনিভার্সিটি টুয়ার্ডস এক্সেলেন্স শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। পরে কিরণ শশী নাগ স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শ্রীমতী জ্যোতিশঙ্কর ব্রহ্মবাদিনী থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত নারীদের আন্তরিক ও বৌদ্ধিক শক্তি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর সম্পূর্ণ ভরসা না করে নিজেদের বুদ্ধিমত্তার উপর আস্থা রাখার আহ্বান জানান। ভারতবর্ষের বৈজ্ঞানিক গবেষণায় নারীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বর্তমান সময়ে প্রযুক্তি, উদ্ভাবন এবং মূল্যবোধ ভিত্তিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল এট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শিলচর পৌর নিগম নির্বাচন 2026 চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার দাবি আপত্তি নিষ্পত্তি করার পর পৌর নিগমের 42টি ওয়ার্ডের 270,000-এরও বেশি লোককে অন্তর্ভুক্ত করে এই চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী শিলচর পৌর নিগম এলাকায় মোট ভোটারের সংখ্যা 270,774। এর মধ্যে 1,29,878 জন পুরুষ ভোটার, 1,40,885 জন মহিলা ভোটার এবং 11 জন তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন। এই চূড়ান্ত ভোটার তালিকা জেলা প্রশাসনের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে অবতীর্ণ হবে। ভারতীয় সময় রাত 12:30 খেলা আরম্ভ হবে। এই প্রতিযোগিতায় গতরাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 গোলে পরাজিত করে স্পেন ফাইনালে প্রবেশ করেছে। এদিকে সেমিফাইনালে পরাজিত দুটি দল আগামী 19 জুলাই মিয়ামিতে তৃতীয় স্থানের জন্য প্লে অফ খেলায় অবতীর্ণ হবে। উল্লেখ্য, আগামী 20 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল খেলার সরাসরি সম্প্রচার যাতে ফুটবল প্রেমীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন তার জন্য কাছাড় জেলা প্রশাসন থেকে আজ রাত আগামী 19 এবং 20 জুলাই রেস্তোরাঁ ভোর 3:30 পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মধ্যরাতের ফুটবল খেলাগুলি উপভোগ করার জন্য রেস্তোরাঁগুলি তাদের নির্ধারিত সময়ের বেশি ভোর 3:30 পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছেন। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং হাইলাকান্দি সাংস্কৃতিক কেন্দ্রের ব্যবস্থাপনায় আজ থেকে জেলার 4টি বিদ্যালয়ে 15-দিনব্যাপী গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় নৃত্য, সঙ্গীত, নাটক, অঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

0: হচ্ছে। হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য অঞ্জন নাথ, সহকারী আয়ুক্ত প্রসেনজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে শিল্প সংস্কৃতির চর্চা, সৃজনশীল প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এই কর্মশালার মূল লক্ষ্য। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাজ্যে বিগত 10 বছরে দারিদ্র্যের হার 14% হ্রাস পেয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভায় মন্তব্য। শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে যথাযোগ্য মর্যাদায় উদযাপন। শিলচর পৌর নিগম নির্বাচন 2026-এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত এবং ফিফা বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ আর্জেন্টিনা এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি। এদিকে এই প্রতিযোগিতার সেমিফাইনাল এবং ফাইনাল খেলার সরাসরি সম্প্রচার উপভোগ করার জন্য আজ রাত আগামী 19 এবং 20 জুলাই সব রেস্তোরাঁ রাত 3:30 পর্যন্ত খোলা রাখা যাবে বলে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। প্রথমে শুনে নিন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। রাত 8:00 শুনবেন কথিকার অনুষ্ঠান। এতে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কথা বলবেন নির্মল সরকার। রাত 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে পুরীর শ্রীজগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে প্রাক উন্মোচন অনুষ্ঠান। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। এবারে শুনবেন আগামীকালের বিস্তারিত অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 শুনবেন অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10। সকাল 6:30 শুনবেন খেতে খামারে, লোকগীতি শুনবেন সকাল 6:35 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 11:30 নিবেদিতা দেব এবং মিষ্টু দত্তের পরিবেশনায় এবং দুপুর 1:40 পৃথিবীন্দু রায়ের পরিবেশনায়। সকাল 7:05 শুনবেন সুপ্রভাত, দেশবন্দনা শুনবেন সকাল 7:20। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 এবং দুপুর 1:00। সকাল 8:40 নজরুলগীতি শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে এবং দুপুর 2:45 নজরুলগীতির শিল্পী থাকবেন অঞ্জলি মুখোপাধ্যায়। হিন্দি গান শোনা যাবে সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 শুনবেন অনুষ্ঠান ভুলে বিসরে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন পিনাক ভট্টাচার্যর সন্তুর বাদন এবং রাত 10:00 এই অনুষ্ঠানে খেয়াল ও তারনার শিল্পী চন্দ্রলেখা বন্দ্যোপাধ্যায়। বেলা 10:00 বাংলা ছবির গানে অনুষ্ঠান শোনা যাবে। বেলা 11:00 আধুনিক গানের শিল্পী গৌতম মজুমদার ও উষা উত্তুপ এবং দুপুর 1:15 আধুনিক গান শোনা যাবে নচিকেতার কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন বনানী চৌধুরী। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন স্বপ্নাদের গিটার বাদন, দুপুর 2:30 শুনবেন ভজন শিল্পী অনুপ জলতা, বিকেল 5:05 শুনবেন মণিপুরি অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান শুনবেন বিকেল 5:35। সন্ধে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত হবে অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা শুনবেন সন্ধে 6:45। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ পালন নিয়ে কথা বলবেন বড়মামদা বিনাকান্দি নতুন রামনগর এবং সোনাইয়ের প্রগতিশীল মৎস্যজীবী উত্তম কুমার রবিদাস এবং শাহাদুল আলম বড়ভুইয়া। রাত 8:00 শুনবেন খেলার জগৎ, পুরীতে রথযাত্রা উপলক্ষে রাত 8:15 প্রচারিত হবে একটি বেতার প্রতিবেদন রথযাত্রা অফ লর্ড জগন্নাথ। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন সাহিত্যের অনুষ্ঠান সৃজন, এতে স্বরচিত কবিতা এবং ছোট গল্প পাঠ করবেন সুব্রত কুমার রায়। এতক্ষণ শুনলেন প্রথমে আজকের এবং পরে আগামীকালকের বিস্তারিত অনুষ্ঠান সূচি।
2: বাহ, কি সুন্দর হাতের কাজ।

0: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
1: বিজ্ঞাপন কোথায় দেব?
2: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
1: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
3: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর। আকাশবাণী শিলচর। এবারে কথিকার অনুষ্ঠানে কুসংস্কার ও অন্ধবিশ্বাস নিয়ে কথা বলবেন নির্মল সরকার।
4: বিজ্ঞানের জয়যাত্রাকে সঙ্গে করে আজ আমরা 21 শতাব্দীর বাসিন্দা। শুরু থেকে আজ পর্যন্ত মানব সভ্যতা অনেক দূর এগিয়েছে। শিক্ষার বিস্তারে অতীতের যুক্তিহীন অনেক বিষয়কে মানুষ ইতিমধ্যেই ত্যাগ করেছে। তবে যুক্তিহীন সকল বিষয়কেই মানুষ এখনও দৈনন্দিন জীবন থেকে ঝেড়ে ফেলতে পারেনি। তাই 21 শতাব্দীতে পদার্পণ করেও আমরা দেখি বিশ্বের বিভিন্ন স্থানে বিস্তর অন্ধবিশ্বাস ও কুসংস্কার আজও অনেকেরই দৈনন্দিন জীবনসঙ্গী। আমাদের দেশ ভারতবর্ষও এর ব্যতিক্রম নয়। বিষয়টির ব্যাপকতা এবং আকার এতটাই বৃহৎ যে স্বল্প সময়ের গণ্ডিতে একে বাধা শুধু অসাধ্যই নয়, অসম্ভবও বটে। অতি সংক্ষেপে তাই কয়েকটি মাত্র এ ধরনের অন্ধবিশ্বাস বা কুসংস্কারের কথা বলছি, যেগুলো আজও আমাদের দেশের জন্য এক সামাজিক অভিশাপ। প্রথমেই আসা যাক ডাইনি প্রসঙ্গে। ইংরেজ এবং ইংরেজ তাবেদার যাজক পুরোহিত গোষ্ঠীর পরিকল্পিত স্বার্থসিদ্ধির জন্য ফ্রান্সের 19 বৎসরের নির্দোষ নিষ্পাপ বিপ্লবী কন্যা জোয়ান অফ আর্ককে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল 1431 সালের 30শে মে। জোয়ান অফ আর্ককে তবু এখন পৃথিবীর অনেক মানুষ জানেন, কিন্তু বাঙ্গি হেমব্রম, মাজাই সরেন বা সাধন কিষ্কুর মতো আরও অনেক মহিলা বা পুরুষের নাম আমরা কজন জানি। ভারতবর্ষের নানা গ্রামে এদেরও হত্যা করা হয়েছে ডাইনি অপবাদ দিয়ে। গত দশকে পশ্চিমবঙ্গের মালদহ জেলার আদিবাসীদের গ্রামের একটি ঘটনা। গ্রামের গণ্যমান্য যোদ্ধার মণ্ডল হাজদার স্ত্রী বুকের রোগে ভুগছিল। পাশের গ্রামের জানগুরু বিধান দিল গ্রামের 3টি ডাইনির জন্যই মণ্ডল হাজদার স্ত্রী অসুস্থ হয়ে রয়েছেন। স্ত্রীর অসুখ সারাতে হলে ওই ডাইনি 3টিকে মেরে ফেলতে হবে। জানগুরুর বিধান অনুযায়ী সন্ত্রস্ত গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলল 50 বৎসর বয়স্ক সাধন কিষ্কু এবং 55 বছর বয়সী মাজাই সরেনকে। বাঙ্গি হেমব্রমের ছেলে ধময়, সে একটা লোহার রড আগুনে লাল টকটক করে তার মায়ের বুকে ঢুকিয়ে দিল। ছেলেটির বিশ্বাস ছিল সে তো তার মাকে হত্যা করছে না, হত্যা করছে এক ডাইনিকে। জানগুরুর বিধান অনুযায়ী 3 জন ডাইনিকে মেরে ফেললেও মণ্ডল হাজদার স্ত্রী কিন্তু শেষ অবধি বাঁচেনি। দিন কয়েক পরেই সে মারা যায়। আসলে মণ্ডল হাজদার স্ত্রীর অসুখটা ছিল নিউমোনিয়া। শেষ সময়ে হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হয়ে গেছিল, তখন আর কিছুই করার ছিল না। গত 23 জুলাই 2017 অসমের মরিগাঁও জেলার লাহোরি ঘাটে জনৈক যুবককে ডাইনি অপবাদ দিয়ে তার কান কেটে দেওয়া হয়েছিল। অন্যান্যদের সঙ্গে যুবকটির উপর অত্যাচার চালিয়েছিল তার পরিবারের লোকজনও। সময় মতো পুলিশ এসে পড়ায় যুবকটি প্রাণে রক্ষা পায়। গত 28 জুলাই 2017 অসমের চিরাং জেলার সিদনিতে এক কিশোরীর অসুস্থতাকে ঘিরে ডাইনি অপবাদ দিয়ে অন্ধবিশ্বাসীরা চড়া হয় রণেকা সূত্রধর এবং গণেশ বর্মনের ওপর। সংকটজনক অবস্থায় রণেকা সূত্রধর এখন হাসপাতালে চিকিৎসাধীন। ডাইনি অপবাদ দিয়ে হত্যা বা অত্যাচারের ঘটনা এখনও ঘটে চলেছে আমাদের চারপাশে। সংবাদপত্র, রেডিও বা টেলিভিশন খুললে যা প্রায়ই আমাদের নজরে আসে। আমরা অনেকেই আজও নীরব দর্শক। সমাজকে বহু শতাব্দী প্রাচীন এই অন্ধবিশ্বাস থেকে মুক্ত করতে আমাদের কিছু করণীয় আছে কি? এবার আসা যাক জন্ডিসের চিকিৎসার ব্যাপারে। অনেক ক্ষেত্রেই, বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায়, জন্ডিস হলেই মানুষ কবিরাজ, ফকির, উঝা বা সন্ন্যাসীর শরণাপন্ন হয়। গবেষণা থেকে জানা গেছে জন্ডিস নানা ধরনের এবং সব জন্ডিস মারাত্মক নয়। হ্যাপাটাইটিস এ ভাইরাসের সংক্রমণে হওয়া জন্ডিস তেল মশলাবিহীন খাবার গ্রহণ করে দিন কয়েক বিশ্রাম নিলেই সেরে যায়। আর এখানেই কবিরাজ বা ফকিরদের দেয়া জন্ডিসের মালা বা ঔষধের কৃতিত্ব। মনে রাখা দরকার, হ্যাপাটাইটিস বি, নন এ এবং নন বি ভাইরাস সংক্রমিত জন্ডিস কিন্তু অত্যন্ত মারাত্মক। প্রথম থেকেই ঠিকঠাক চিকিৎসা না হলে রোগীকে বাঁচানো অসম্ভব। তাই কবিরাজ বা ফকির নয়,

জন্ডিস হলে চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করে প্রথমেই জন্ডিসের প্রকৃতিটা জেনে চিকিৎসকের দ্বারাই রোগীর চিকিৎসা অত্যন্ত জরুরি। এবারে আমরা আসি ভূতের ভয় বা ভূতে ধরা প্রসঙ্গে। 23 জুলাই 2017 তেজপুরের এক ছাত্রী আবাসে রাত্রিবেলা বিদ্যুৎ চলে যাবার পর ভূতের ভয়ে হঠাৎ করেই 4-5 জন ছাত্রী অজ্ঞান হয়ে যায়। চিকিৎসালয়ে নিয়ে যাবার পর অবশ্য সবাই সুস্থ হয়। সেদিন তেজপুরের ওই ছাত্রী আবাসে যে ভূত বলে কিছু ছিল না, ভূত বলে যে কিছু হয় না, এই শাশ্বত সনাতন সত্যটা অবশ্য পরে প্রকাশ পায় DY365 চ্যানেলের সাংবাদিকের যুক্তিনিষ্ঠ অনুসন্ধানে। বরাক উপত্যকার কয়েকটি স্কুলেও এ জাতীয় ভূতের উপদ্রব ঘটেছিল কিছুদিন আগে। চিকিৎসকদের মতে এগুলো মানসিক রোগ। দেখা গেছে তরুণ তরুণীদেরই বেশি ভূতে ধরে, তুলনামূলকভাবে মেয়েদের বেশি, আবার শহর অপেক্ষা গ্রাম্য মেয়েদের বেশি। এর মূলে অবশ্য গ্রাম্য সমাজ ব্যবস্থা অনেকাংশে দায়ী কুসংস্কারও। ভয়ে অথবা বিশেষ বিশেষ পরিস্থিতিতে ওরা নানা ধরনের চিন্তা ভাবনা করে এবং এর ফলে অনেক সময় মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলে। তার জন্য ওরা এমন আচরণ করে যাতে ভূতে পেয়েছে বলে মনে হয়। হিস্টেরিয়া জাতীয় রোগে আক্রান্ত হলেও রোগী অনুরূপ আচরণ করে। উঝা বা ফকির নয়, এ ধরনের সকল ক্ষেত্রেই চিকিৎসক এবং মনোবিজ্ঞানীর শরণাপন্ন হওয়া সকল দিক থেকেই মঙ্গলজনক। অসুখ বিসুখ সংক্রান্ত আলোচিত বিষয়গুলো ছাড়াও অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে আশ্রয় করে সমাজে এমন আরও অনেক বিষয় বর্তমান স্বল্প সময়ের গণ্ডিতে যা বলে শেষ করার নয়। তবে এটা প্রশ্নাতীত সত্য, পরিপূর্ণ শিক্ষার অভাবে ঝাড়ফুঁক, তাবিজ কবচ, মাদুলি বা তেলপোড়া জলপোড়ার ব্যবহার আজও বহাল তবিয়তে সমাজে বর্তমান। একটিমাত্র উদাহরণ দিয়েই এবার এ অধ্যায়ের ইতি টানব। করিমগঞ্জ শহরের স্টেশন রোডে এক চর্মকারের দোকানের সামনে সপ্তাহের প্রতি শনি এবং মঙ্গলবার দেখা যায় দীর্ঘ লাইন, বিভিন্ন অসুখ সারাবার জন্য চর্মকার প্রদত্ত জলপোড়া বা তেলপোড়া নেবার জন্য। অনেক সম্ভ্রান্ত ঘরের লোকজনেরও দেখা মেলে এই দীর্ঘ লাইনে। অসুখটা যদি কারো শুধুমাত্র মনের অসুখ হয় তাহলে হয়তো এই জলপোড়া বা তেলপোড়ায় সেরে যাবে, না হলে কিন্তু সমূহ বিপদ। মজার ব্যাপার হচ্ছে নিজে বা পরিবারের কেউ অসুস্থ হলে ওই চর্মকার কিন্তু নিজের জলপোড়া বা তেলপোড়ার উপর ভরসা রাখেন না, সঠিক চিকিৎসার জন্য ছুটেন চিকিৎসকের কাছে। সবশেষে আসা যাক জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গে। বিজ্ঞানীদের বস্তুনিষ্ঠ অধ্যয়নের ফসল হিসেবে আজ একজন স্কুলছাত্রও জানে সৌরজগতের গ্রহ এবং উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সাধারণ জ্ঞান থাকা একজন সাধারণ মানুষও আজ জানেন সূর্য নক্ষত্র, চন্দ্র উপগ্রহ এবং রাহু ও কেতু মহাকাশের দুটি কাল্পনিক বিন্দুমাত্র। ইউরেনাস, নেপচুন এবং প্লুটোর অস্তিত্বের কথাও আজ আমাদের সবারই জানা। এত সমস্ত বৈজ্ঞানিক তত্ত্ব এবং সত্য প্রতিষ্ঠার পরও জ্যোতিষীরা কিন্তু আজও পড়ে রয়েছেন প্রাচীনকালের সেই ভৃগুর আমলে, যেখানে পৃথিবীকে কেন্দ্র করে আজও চন্দ্র, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি, রাহু, কেতু এই 9টি গ্রহ আবর্তিত হচ্ছে। কিমাশ্চর্যম! যে জন্ম সময় সমস্ত জ্যোতিষ গণনার ভিত্তি তা নিয়েও জ্যোতিষীদের মধ্যেই রয়েছে মতভেদ। কেউ মাতৃগর্ভ থেকে শিশু বেরিয়ে আসার সময়কে জন্ম সময় ধরেন, কেউ আবার নারী কাটার সময়কে। অথচ শিশু ভ্রূণের জন্ম হয়েছে প্রায় 280 দিন আগে গর্ভধারণের কাল থেকে। জ্যোতিষীরা গ্রহকোপ নিবারণের জন্য যেসব পাথর দিয়ে থাকেন একমাত্র প্রবাল ছাড়া বাকি সবগুলোই রত্নপাথর এবং এগুলোকে অধিকাংশ ক্ষেত্রে কৃত্রিমভাবে তৈরি করা হয়। মজার ব্যাপার হচ্ছে প্রবাল, পান্না, হীরা ছাড়া বাকি সমস্ত রত্নপাথরের উপাদান সমান, তফাত শুধু রঙের। আমাদের উপর যে গ্রহের প্রভাব সবচেয়ে বেশি সেটা পৃথিবী, জ্যোতিষশাস্ত্রে অবশ্য এর কোনো উল্লেখ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যালোক পৃথিবীর সকল শক্তির উৎস। সূর্যের অবর্তমানে পৃথিবীর ধ্বংস অনিবার্য। সূর্যের টানের জন্যই কক্ষপথে পৃথিবীর অবস্থান সুনিশ্চিত, না হলে পৃথিবী সহ আমরা সবাই ছিটকে যেতাম মহাকাশের অজানা কোনো অন্ধকারে। সূর্যালোক বা সূর্যের উপস্থিতি ব্যক্তিবিশেষের জন্য আলাদা করে কি ক্ষতি করছে, যার জন্য বিচ্ছিন্নভাবে শুধু ওই বিশেষ ব্যক্তিকেই রত্ন ধারণ করতে হবে সূর্যসৃষ্ট ক্ষতি নিবারণের জন্য, যুক্তির নিরিখে এ জাতীয় পদক্ষেপ বা প্রয়াস নিতান্তই হাস্যকর। একমাত্র চন্দ্র ছাড়া বাকি গ্রহগুলো থেকে পৃথিবীতে আসা সূর্যালোকের প্রতিফলিত অংশের পরিমাণ কিন্তু নগণ্য। একই সূর্যালোক প্রতিফলনের পর ক্ষতিকারক হয়ে যাবে এ যুক্তি সাধারণের কাছেও আজ বোধগম্য নয়। সিজারিয়ান বেবির যুগে শিশু জন্ম চিকিৎসক অনেক সময় পরিকল্পনা

0: প্রতিভাবে করান। শুধুমাত্র জন্মক্ষণের উপর নির্ভর করে যদি শিশুর ভবিষ্যৎ নির্ধারিত হতো, তাহলে তো জ্যোতিষ বিচারে দিনক্ষণ দেখে সব শিশুর জন্মগ্রহণ করালে শুধুমাত্র আমাদের দেশ নয়, সমগ্র পৃথিবীর চেহারাটাই পাল্টে ফেলা সম্ভব হতো। বাস্তবে যেটা কখনোই সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রের অসারতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এ ধরনের আরও অজস্র যুক্তির অবতারণা করা যেতে পারে। সময়ের স্বল্পতা হেতু শুধুমাত্র দু একটি উদাহরণ দিয়েই এ অধ্যায়ের ইতি টানতে হচ্ছে। উদাহরণ এক, অসমের গুয়াহাটি শহরের একজন বিখ্যাত জ্যোতিষী নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য অনেক গ্রহরত্ন দিয়ে থাকেন, এবং অবশ্যই সেটা মোটা অর্থ অঙ্কের বিনিময়ে। ওই জ্যোতিষী নিজে কিন্তু নিঃসন্তান। উদাহরণ দুই, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রাজ জ্যোতিষী দিয়ে মেয়ের কোষ্ঠী ঠিকুজি বিচার করিয়ে রাজ্যটক দেখে মেয়ের বিয়ে দিয়েছিলেন। এক বছর আট মাসের মাথায় মেয়ে বিধবা হয়ে বাবার কাছে ফিরে এসেছিলেন। এ ঘটনার পর বঙ্কিমচন্দ্র জ্যোতিষশাস্ত্রের উপর সম্পূর্ণ আস্থা হারিয়েছিলেন। উদাহরণ তিন, মুম্বাইয়ের একজন জ্যোতিষী অন্য অনেকের বিয়ের ক্ষেত্রে কুষ্টি ঠিকুজি বিচার করে রাজ্যটুকের সন্ধান দেন। ওই জ্যোতিষীর নিজের মেয়ে কিন্তু বিয়ের পরপরই বাবার বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং দীর্ঘকাল ধরে বাবার বাড়িতেই আছেন। উদাহরণ চার, কর্ণাটকের জ্যোতিষী নরেন্দ্রসহ এমন আরও অনেক জ্যোতিষীর জ্যোতিষ গণনার ভবিষ্যৎবাণী অনুযায়ী এতদিনে পৃথিবী বেশ কবার ধ্বংস হয়ে যাবার কথা। পৃথিবী সহ আমরা সবাই কিন্তু এখনো বহাল তবিয়তে বর্তমান। উপসংহারে আসা যাক, চোখ কান খোলা রেখে চললে উল্লিখিত বিষয়গুলো ছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে যুক্তিহীন এমন অনেক ক্রিয়াকলাপের দেখা মিলবে, বাস্তবে যা অর্থহীন। তবুও যথার্থ শিক্ষার অভাবে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বৃত্তে যুক্তিহীন ক্রিয়াকলাপের ধারাটি সমাজে আজও প্রবহমান। সমাজ উন্নয়নে, অভীষ্ট লক্ষ্যে সমাজের উত্তরণে যা একটি বিরাট বাধা। সমাজকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত করার গুরুদায়িত্ব আমি, আপনি এবং আমরা সবাই কি আজ কাঁধে তুলে নেব?
1: এতক্ষণ শুনলেন কথিকার অনুষ্ঠান। একটি জরুরি ঘোষণা, আগামী আগামী উনিশে জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন স্টুডিওতে 03842-262-779 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22শে জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9:30 ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন পুরীর শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রাক উন্মোচন অনুষ্ঠান।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আমাদের এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটার অর্থাৎ 828 কিলোহার্জে এবং FM 102.3 মেগাহার্জে। একটি বিশেষ ঘোষণা, আগামী 19 জুলাই 2026 ইংরেজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচরের বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবজিৎ দাস। এ বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে অবশ্যই ফোন করুন আমাদের স্টুডিওতে 03842-26279 এই নম্বরে। এই অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামী 22শে জুলাই 2026 ইংরেজি বুধবার রাত 9টা বেজে 30 মিনিটে। আকাশবাণী শিলচর। এবারে গীতাঞ্জলি অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনবেন রূপঙ্কর, মনোময় এবং মনোজের কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন রূপঙ্কর, মনময় এবং মনোজের পরিবেশনায়। এবারের গানটি শুনবেন মধুশ্রী, মধুরিতা এবং অমৃতার পরিবেশনায়।

রবীন্দ্রসঙ্গীতটি শুনলেন সুবিনয় রায়ের কণ্ঠে। পরবর্তী রবীন্দ্রসঙ্গীতটি শুনবেন সুচিত্রা মিত্রের কণ্ঠে।

শেষ গানটি শুনলেন সুচিত্রা মিত্রের কণ্ঠে। এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন, রাগ ইমন।

এতক্ষণ শুনলেন তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30:30। শুভরাত্রি, জয় হিন্দ।